আকাশবাণী শিলচর, আজ বুধবার, 13ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 19শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ এবং 3রা জুন 2026 খ্রিস্টাব্দ। শুরু হল আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্টসে এবং এফএম প্রচার তরঙ্গ 102.3 মেগাহার্টসে।

0: করিতে পারি। কেহ এমতো কথা কখনো শুনে নাই। ইহার অপেক্ষা ধনমানাদির অকার্যকারিতার গুরুতর প্রমাণ আর কি পাওয়া যাইতে পারে? বিশ্বের বিষয় এই যে এমন অকাট্য প্রমাণ থাকিতেও মনুষ্য মাত্রই কাহার জন্যে প্রাণপাত করে, এই কেবল কুশিক্ষার গুণ। মাতৃস্তন্য দুগ্ধের সঙ্গে সঙ্গে ধনমানাদির সর্বসারবত্তায় বিশ্বাস শিশুর হৃদয়ে প্রবেশ করিতে থাকে। শিশু দেখে রাত্রিদিন পিতা মাতা ভ্রাতা ভগিনী গুরু ভৃত্য প্রতিবেশী শত্রু মিত্র সকলেই প্রাণপণে হা অর্থ হা যশ হা মান হা সম্ভ্রম করিয়া বেড়াইতেছে। সুতরাং শিশু কথা ফুটিবার আগেই সেই পথে গমন করিতে শিখে। কবে মনুষ্য নিত্যসুখের একমাত্র মূল অনুসন্ধান করিয়া দেখিবে? যত বিদ্বান বুদ্ধিমান দার্শনিক সংসারতত্ত্ববিদ যে কেহ আস্ফলন কর, সকলে মিলিয়া দেখো পরসুখবর্ধন ভিন্ন মনুষ্যের অন্য সুখের মূল আছে কিনা। নাই, আমি মরিয়া ছাই হইব, আমার নাম পর্যন্ত লুপ্ত হইবে, কিন্তু আমি মুক্ত কণ্ঠে বলিতেছি একদিন মনুষ্য মাত্রে আমার এই কথা বুঝিবে যে মনুষ্যের স্থায়ী সুখের অন্য মূল নাই। এখন যেমন লোকে উন্মত্ত হইয়া ধন মান ভোগাদির প্রতি ধাবিত হয়, একদিন মনুষ্য জাতি সেই রূপ উন্মত্ত হইয়া পরের সুখের প্রতি ধাবমান হইবে। যাহা কিছু পড়ি বা শুনি তাহাতে বাহ্য সম্পদ ভিন্ন আর কোনো বিষয়ের কথা দেখিতে পাই না। তোমার বাহ্য সম্পদে কয়জন অভদ্র ভদ্র হইয়াছে, কয়জন অশিষ্ট শিষ্ট হইয়াছে, কয়জন অধার্মিক ধার্মিক হইয়াছে, কয়জন অপবিত্র পবিত্র হইয়াছে, আমি কখনো পরের জন্য ভাবি নাই। এই জন্য সকল হারাইয়া বসিয়াছি, সংসারে আমার সুখ নাই, পৃথিবীতে আমার থাকিবার আর প্রয়োজন দেখি না, পরের বোঝা কেন ঘাড়ে করিব, এই ভাবিয়া সংসারী হই নাই। তাহার ফল এই যে কিছুতেই আমার মন নাই, আমি সুখী নহি, কেন হইব, আমি পরের জন্য দায়ী হই নাই, সুখে আমার অধিকার কি?
1: অমৃতবাণী অনুষ্ঠানে আজ শুনলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী শিলচর।
2: এক জমানে সে কাহানি হ্যায় সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নহি বদলি স্টাইল গয়া হ্যায় বদল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি বেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
3: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।
1: শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানে প্রথম গানটির শিল্পী অঞ্জন মুখোপাধ্যায়।

গানখানি শুনলেন ডলি শাহর কণ্ঠে। বন্দনা অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন অরুণ কৃষ্ণ ঘোষের কণ্ঠে।

গানখানি শুনলেন রাজু শ্রীকণ্ঠে। বন্দনা অনুষ্ঠানের সবশেষ গানটি শুনবেন পণ্ডিত যশরাজের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে অনুষ্ঠান খেতে খামারে।

কৃষক বন্ধুরা, উদ্ভিদের প্রধান তিনটি খাদ্য উপাদান হল নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম। মাটিতে অবস্থিত সমস্ত খাদ্য উপাদানগুলির মধ্যে এই তিনটি খাদ্যই উদ্ভিদ বেশি পরিমাণে গ্রহণ করে। সুতরাং এই খাদ্যগুলির গুরুত্ব চাষবাসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। উদ্ভিদের প্রয়োজনের তুলনায় অধিকাংশ মাটিতেই এই তিনটি খাদ্য কম পরিমাণে থাকে বলে জৈব ও রাসায়নিক সারের আকারে এই খাদ্যগুলি মাটিতে সরবরাহ করা হয়। মানুষ ও পশুপক্ষীর খাদ্যেও প্রোটিনের ভূমিকা গুরুত্বপূর্ণ। নাইট্রোজেন ও ফসফরাস উদ্ভিদদেহে এই প্রোটিন তৈরির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সুতরাং উদ্ভিদের মাধ্যমে প্রাণীদের খাদ্যেও প্রোটিন যোগাবার জন্য ফসলের চাষ করার সময় উপযুক্ত পরিমাণে এই নাইট্রোজেন ও ফসফরাস সরবরাহ করা প্রয়োজন। অধিকাংশ মাটিতে সাধারণত পটাশের খুব ঘাটতি থাকে না, তবে প্রয়োজন হলে জমিতে পটাশও সরবরাহ করা আবশ্যক। উদ্ভিদ দেহে শর্করা ও স্টার্চ তৈরিতে সাহায্যের জন্য পটাশ

বিশ্বাসের দরকার। উদ্ভিদের প্রধান তিনটি প্রয়োজনীয় খাদ্যের মধ্যে সর্বাপেক্ষা প্রয়োজনীয় নাইট্রোজেন। নাইট্রোজেন অধিকাংশ মাটির জৈব পদার্থ থেকে আসে। এই জৈব ঘটিত নাইট্রোজেন গাছের পাতা, গোবর, কম্পোস্ট সার প্রভৃতি থেকে পাওয়া যায়। এছাড়াও প্রয়োজন অনুসারে নাইট্রোজেন জৈব আকারে মাটিতে থাকে। অপরপক্ষে অ্যামোনিয়া প্রকারের নাইট্রোজেন ধান গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে। অজৈব নাইট্রোজেন গাছ তাড়াতাড়ি গ্রহণ করে, কিন্তু জৈব নাইট্রোজেন মাটিতে অবস্থিত জীবাণুদের দ্বারা ধীরে ধীরে গাছে গ্রহণযোগ্য হয়। কৃষক বন্ধুরা, মনে রাখবেন, উষ্ণ দেশে মাটির জৈব পদার্থ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেজন্য অজৈব সারের ওপর আমাদের অনেকটা নির্ভর করতে হয়। উদ্ভিদের অঙ্গজ বৃদ্ধির জন্য নাইট্রোজেন অতীব প্রয়োজনীয়। বিশেষ করে পাতা বৃদ্ধি করতে নাইট্রোজেন দরকার। গাছকে সবুজ ও সতেজ করে তোলার জন্য নাইট্রোজেন দরকার। মাটিতে নাইট্রোজেনের অভাব হলে গাছ হলদে হয়ে যায়। উদ্ভিদের প্রধান দ্বিতীয় খাদ্য হল ফসফরাস। ফসফেট প্রয়োগ করলে গাছের উল্লেখযোগ্য বৃদ্ধি হয়। ফসফেট চারা অবস্থায় উদ্ভিদের তাড়াতাড়ি শিকড় গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে, ফলে গাছ তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হয় ও দ্রুত বৃদ্ধি পায়। গাছে দ্রুত শীষ বের হয়, ফসল তাড়াতাড়ি পাকে ও বীজ সুগঠিত হয়। মূল জাতীয় ফসলের ভালো ফল গঠনে ফসফরাস সাহায্য করে, শিকড় গুটির সংখ্যা বৃদ্ধি পায়। ফসফেটের ঘাটতি হলে দানা জাতীয় শস্যের পাতা ধূসর সবুজ রং ধারণ করে, ফসল ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং দেরিতে পাকে, শিকড় ভালোভাবে বৃদ্ধি পায় না। ফসলের আরেকটি প্রধান খাদ্য হল পটাশ। পূর্ব ভারতের অধিকাংশ মাটিতে যথেষ্ট পরিমাণে পটাশ আছে। এতএব সব জমিতে পটাশ প্রয়োগ করার প্রয়োজন সবসময় পড়ে না। পটাশ পাতার শর্করা জাতীয় খাদ্য তৈরি এবং তা গাছের দেহের বিভিন্ন অংশে প্রেরণ করতে সাহায্য করে, গাছের কাণ্ডকে মজবুত করতে সাহায্য করে ও ফসল ধরে রাখতে সাহায্য করে। তাছাড়াও পটাশ গাছে পোকার আক্রমণ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ওজন বৃদ্ধি করে, বিশেষ করে আলু, আখ, তুলো, তামাক ফলন বৃদ্ধি করে। এতএব পটাশ কিছুটা হলেও মাটিতে প্রয়োগ করা প্রয়োজন।

খেতে খামারে শুনলেন আকাশবাণী শিলচর লোকগীতির অনুষ্ঠানে আজকের শিল্পী কল্যাণী দাম।

এতক্ষণ লোকগীতি শুনলেন কল্যাণী দামের পরিবেশনায়। আকাশবাণী শিলচর। এবারে আজকের অনুষ্ঠান পরিচিতি। সুপ্রভাত সকাল 7:05। সকাল 7:20 দেশ বন্দনা। সকাল 7:40 ও দুপুর 1:15 রবীন্দ্রসঙ্গীত শুনবেন অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এছাড়া বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন রাত 9:30 গীতাঞ্জলি অনুষ্ঠানে। সকাল 8:40 আধুনিক গান শুনবেন উদিত নারায়ণ ও দীপানারায়ণ ঝার কণ্ঠে। এছাড়া বেলা 12:30 শুনবেন আধুনিক গানের ফোন ইন অনুষ্ঠান সুরের বেলা। হিন্দি ছবির গান শুনবেন সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 শুনবেন সাবরিখার সারেঙ্গি বাদন। সকাল 9:30 খেয়াল শুনবেন বিনা সহস্রবুদ্ধির কণ্ঠে। রাত 10:00 শুনবেন ওস্তাদ বাহাদুর খার শরদ বাদন। এছাড়া লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সত্য কিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন টপ্পা রাত 8:15।

বাংলা ছবির গান শুনবেন বেলা ১০টায়, বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজল শুনবেন বেলা ১১টায়, বেলা ১১:৩০ শুনবেন আমার কথা, এতে নিজের কথা বলবেন গায়ত্রী ঘোষ, দুপুর ২টায় ভজন শুনবেন জয়ন্তী ভট্টাচার্যর কণ্ঠে, দুপুর ২:৩০ নজরুল গীতি শুনবেন মৈত্রেয়ী দামের পরিবেশনায়। লোকযন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে তীর্থলাল দাসের দোতারা বাদন শুনবেন দুপুর ২:৪৫ ও রাত ৮:৩০। মণিপুরী অনুষ্ঠান বিকেল ৫:০৫। বিকেল ৫:৩৫ শুনবেন ডিমাসা অনুষ্ঠান। সন্ধ্যে ৬:১৫ অনুষ্ঠান ২টি পাতা ১টি কুড়ি। চাষাবাদের কথা সন্ধ্যে ৬:৪৫। এতে কিভাবে গরু মহিষের দুধের উৎপাদন বাড়ানো যায় এ নিয়ে বলবেন ডক্টর অখিল চন্দ্র চৌধুরী। এর অব্যবহিত পরেই শুনবেন চাষের গান নাজিমুদ্দিন বড়ভূইয়া ও অন্যান্যদের পরিবেশনায়। রাত ৮টায় কথিকার অনুষ্ঠান। এতে মারণ রে তুহু মম শাম সমান এ নিয়ে বলবেন সুমিত্রা দত্ত। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত ৯:১৫। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: आकाशवाणी शिलचर।
1: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
2: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
0: শ্রোতা বন্ধুরা, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আজ বুধবার, 3রা জুন 2026 খ্রিস্টাব্দ। প্রথমে দেখে নিই ইতিহাসের পৃষ্ঠায় 3রা জুন অর্থাৎ আজকের দিনটি। 1915 সালে আজকের দিনে ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জ নিজের জন্মদিন উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইট উপাধিতে ভূষিত করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী, ইটলি এবং ভারতবর্ষের গভর্নর জেনারেল মাউন্টব্যাটেন, কংগ্রেস, মুসলিম লীগ ও শিখ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ভারতবর্ষের বিভাজন এবং স্বাধীনতা দেওয়ার কথা ঘোষণা করেন, যা 3রা জুন প্ল্যান বা মাউন্টব্যাটেন প্ল্যান নামে খ্যাত। এটি ভারতবর্ষের স্বাধীনতা বিষয়ক শেষ পরিকল্পনা। আজকের দিন 1961 সালে শ্রীনিকেতনের রূপকার রথীন্দ্রনাথ ঠাকুর দেহত্যাগ করেন।

ইতিহাসের পৃষ্ঠায় তেসরা জুন অর্থাৎ আজকের দিনটি সম্পর্কে আপনাদের জানিয়ে দিলাম। এবারে আজকের প্রসঙ্গ। রথীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন অশেষ গুণসম্পন্ন মানুষ। 1888 সালের 27 নভেম্বর জোড়াসাঁকোয় তিনি জন্মগ্রহণ করেন। স্কুল কলেজের পাঠ শেষে 1906 সালে রথীন্দ্রনাথ আমেরিকায় যান। ইলিনয় বিশ্ববিদ্যালয়ে কৃষিবিজ্ঞান শিক্ষা নেন। দেশে ফিরে শিলাইদহে একটি কৃষি খামারের পত্তন করেন। উন্নত ধরনের লাঙল এবং নানা যন্ত্রপাতি প্রস্তুত করেন। মাটির গুণাগুণ পরীক্ষার জন্য একটি ল্যাবরেটরিও গড়ে তোলেন। 1918 সালে রথীন্দ্রনাথ শান্তিনিকেতনের দায়িত্ব নেন। তার সুষ্ঠু পরিচালনায় নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করেন। তিনি ছিলেন পিতার ভ্রমণ সঙ্গী। দেশ ভ্রমণের সময় রবীন্দ্রনাথের সেক্রেটারির যাবতীয় কাজ তিনি সম্পন্ন করতেন। তিনি পিতার সমস্ত চিঠিপত্র রচনার কপি সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন। শান্তিনিকেতনে রথীন্দ্রনাথ রবীন্দ্র ভবন গড়ে তোলেন। এটি ছিল তার মহৎ সৃষ্টি। আজ আমরা যেসব চামড়ার ব্যাগকে শান্তিনিকেতনের ব্যাগ বা বাটিকের কাজ বলি, তার প্রবর্তক হলেন রথীন্দ্রনাথ। কাঠের কাজেও তিনি ছিলেন সিদ্ধহস্ত। প্রভাত কুমার লিখেছিলেন, তার মেজাজটি ছিল বিজ্ঞানীর, মনটা ছিল আর্টিস্ট বা ভাবুকের। এই দুটনার মধ্যেই তার জীবন যায় কেটে। বিজ্ঞানের ছাত্র হয়েও রথীন্দ্রনাথের সাহিত্যে অনুরাগ ছিল, কিন্তু পিতার বিশ্বব্যাপী বিশাল খ্যাতি রথীন্দ্রনাথের প্রতিভা লোকচক্ষুর আড়ালেই থেকে গিয়েছে। বিষয়টি রবীন্দ্রনাথ ঠাকুরের নজর এড়ায়নি, তাই রথীন্দ্রনাথের 50 বছরের জন্মদিনে তিনি লিখেছিলেন, তোমার সকল চিত্তে সব বৃত্তে ভবিষ্যতের অভিমুখে পথ দিতেছিলে মেলে, তার লাগে যশ নাই পেলে কর্মের যেখানে উচ্চ দাম সেখানে কর্মীর নাম নেপথ্যেই থাকে এক পাশে। 1961 সালে রবীন্দ্রনাথের জন্ম শতবর্ষের কোলাহলের মধ্যেই আজকের মতো 3 জুন তারিখে দেরাদুনে রথীন্দ্রনাথের জীবনাবসান হয়। আজকের প্রসঙ্গ শুনলেন।

0: গানখানি শুনলেন সাধনা সরগমের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, ধারাবাহিক গল্প পাঠের আসরে এখন শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আঁধারে আলো গল্পের প্রথম অংশ।
1: ও ফুটপাতে তাহার আদেশ মতো দাসী অপেক্ষা করিতেছিল। কাছে আসে কহিল, আচ্ছা দিদিমণি, বাবুটিকে এমন করে নাচিয়ে দিয়ে বেড়াচ্ছ কেন? বলি, কিছু আছে টাছে, দু পয়সা টানতে পারবে তো? রমণী হাসিয়া বলিল, তা জানি নে, কিন্তু হাবাগোবা লোকগুলোকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে আমার বেশ লাগে। দাসীটিও খুব খানিকটা হাসিয়া বলিল, এত পারো তুমি, কিন্তু যাই বলো দিদিমণি, দেখতে যেন রাজপুত্তর, যেমন চোখ মুখ তেমনি রং। তোমাদের দুটিকে দিব্যি মানায়, দাঁড়িয়ে কথা করছিলে যেন একটা জোড়া গোলাপ ফুটেছিল। রমণী মুখ টিপিয়া বলিল, আচ্ছা চল, পছন্দ হয়ে থাকে তো না হয় তুই নিস। দাসীও হটিবার পাত্রী নয়, সেও জবাব দিল, না দিদিমণি, ও জিনিস প্রাণ ধরে কাউকে দিতে পারবে না, তা বলে দিলম। জ্ঞানীরা কহিয়াছেন, অসম্ভব কাণ্ড চোখে দেখিলেও বলিবে না, কারণ অজ্ঞানীরা বিশ্বাস করে না। তাই অপরাধেই শ্রীমন্ত বেচারা নাকি মশানে গিয়াছিল। সে যাই হোক, ইহা অতি সত্য কথা। সত্য লোকটা সেদিন বাসায় ফিরিয়া টেনিসন পড়িয়াছিল এবং ডন জুয়ানির বাংলা তর্জমা করিতে বসিয়াছিল। অত বড় ছেলে, কিন্তু একবারও এ সংশয়ের কণামাত্র তাহার মনে ওঠে নাই যে দিনের বেলা শহরের পথে ঘাটে এমন অদ্ভুত প্রেমের বান ডাকা সম্ভব কি না, কিংবা সে বাণীর স্রোতে গা ভাসাইয়া চলা নিরাপদ কি না। দিন দুই পরে স্নানান্তে বাটি ফিরিবার পথে অপরিচিতা সহসা কহিল, কাল রাত্রে থিয়েটার দেখতে গিয়েছিলাম, সরলার কষ্ট দেখলে বুক ফেটে যায় না? সত্য সরলা প্লে দেখে নাই, স্বর্ণলতা বই পড়িয়াছিল। আস্তে আস্তে বলিল, হ্যাঁ, বড় দুঃখ পেয়েই মারা গেল। রমণী দীর্ঘনিঃশ্বাস ফেলিয়া বলিল, ওহ, কি ভয়ানক কষ্ট। আচ্ছা, সরলাই বা তার স্বামীকে এত ভালোবাসলি কি করে? আর তার বড় যাই বা পারেনি কেন বলতে পারো? সত্য সংক্ষেপে জবাব দিল, স্বভাব। রমণী কহিল, ঠিক তাই, বিয়ে তো সকলেরই হয়, কিন্তু সব স্ত্রী পুরুষই কি পরস্পরকে সমান ভালোবাসতে পারে? পারে না। কত লোক আছে মরবার দিনটি পর্যন্ত ভালোবাসা কি জানতেও পায় না, জানবার ক্ষমতাই তাদের থাকে না। দেখুনি কত লোক গান বাজনা হাজার ভালো হলেও মন দিয়ে শুনতে পারে না, কত লোক কিছুতেই রাগে না, রাখতে পারেই না। লোকে তাদের খুব গুণ গায় বটে, আমার কিন্তু নিন্দে করতে ইচ্ছে করে। সত্য হাসিয়া বলিল, কেন? রমণী উদ্দীপ্ত কণ্ঠে উত্তর দিল, তারা অক্ষম বলে। অক্ষমতার কিছু কিছু গুণ থাকলেও থাকতে পারে, কিন্তু দোষটাই বেশি। এই যেমন সরলার ভাসুর, স্ত্রীর অত বড় অত্যাচারেও তার রাগ হল না। সত্য চুপ করিয়া রহিল। সে পুনরায় কহিল, আর তার স্ত্রী? এই প্রমদাটা কি শয়তান মেয়ে মানুষ, আমি থাকতুম তো রাক্ষসীর গলা টিপে দিতুম। সত্য সহাস্যে কহিল, থাকতে কি করে, প্রমদা বলে সত্যই তো কেউ।

শ্রোতা বন্ধুরা, এবারে দেখে নেই কি কি গুরুত্বপূর্ণ খবর ছাপা হয়েছে আজকের স্থানীয় বাংলা পত্রিকাগুলোতে। অসমে কৃষি ও গ্রাম উন্নয়ন খাতে অর্থের অভাব হবে না, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠকে কাল এমনই আশ্বাস দিল কেন্দ্র। নয়াদিল্লির কৃষি ভবনে কেন্দ্রীয় কৃষি ও গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে কৃষি পরিকাঠামো, গ্রামীণ আবাসন, মনরেগা, মহিলাদের স্বনির্ভরতা এবং কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সাময়িক প্রসঙ্গ আজ এই খবরে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। নববার্তা প্রসঙ্গ আজ সবচেয়ে গুরুত্ব দিয়েছে স্নেহজুড়ি প্রকল্প অসমে মুগা রেশম শিল্পে নতুন দিগন্তের সূচনা করবে, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। জ্যোতিরাদিত্যের হাত ধরে 411 কোটির প্রকল্পের শুভারম্ভ। ভারত মার্কিন অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি রূপায়ণে দিল্লিতে শুরু বৈঠক। 3 দিনের আলোচনায় নতুন শুল্ক নীতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্ভাবনা। লিড নিউজ যুগসংঘের গতি একেবারে উপরে, বড় বড় হরফে জানিয়েছে নলবাড়ি কাণ্ডে গৌরবকে কড়া আক্রমণ বিজেপির। হাইলাকান্দির পর এবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে নির্বাচন পরবর্তী পর্যালোচনা বৈঠক চলাকালীন তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। গত বিধানসভা নির্বাচনের শুনানি বিধানসভা আসনে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ ঘিরে জেলা সংখ্যালঘু বিভাগের সভাপতি আনসার হোসেন বড়লস্করকে মারধরের অভিযোগ উঠেছে সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্করের সমর্থকদের বিরুদ্ধে। গতি লিখেছে হাইলাকান্দির একই পার্টি, একই টিম, একই সিন্ডিকেট শিলচরের গণ্ডগোল করেছে দাবি আমিনুলের। সাময়িক প্রসঙ্গে ছাপা হয়েছে আমিনুল সমর্থকদের হাতে প্রহৃত আনসার, 12 জনের বিরুদ্ধে মামলা। ভোট পর্যালোচনায় শিলচর কংগ্রেস কার্যালয়ে ধুন্ধুমার, ছুটল পুলিশ। নববার্তা প্রসঙ্গের শিরোনাম, বাড়ি থেকে লোক এনে বাড়িমুখ হলেন সংখ্যালঘু নেতা। কাছাড়েও কংগ্রেসের পর্যবেক্ষণ সভা উত্তপ্ত, রিঙ্কুকে কিল খুশি, অফিস কক্ষে আবদ্ধ রেখে বাঁচানো হল প্রাণ। যুবসংঘ জানিয়েছে নির্বাচনে অন্তর্ঘাত, পর্যালোচনা সভা থেকে বের করে দেওয়া হল আনসারকে। এবারে সম্পাদকীয় শিরোনাম, দৈনিক যুবসংঘ আজকের সম্পাদকীয় শিরোনামে লিখেছে ইতিবাচক। সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয়, পশ্চিমবঙ্গকে গ্রাস করেছে প্রতিহিংসার রাজনীতি। নববার্তা প্রসঙ্গের আজকের সম্পাদকীয়, জমা জ্বলে নাজেহাল নাগরিক জনজীবন। সবশেষে গতির সম্পাদকীয়, দল ছাড়লেন আন্নামালাই, বড় ক্ষতি তামিলনাড়ু বিজেপির। এই ছিল আজকের স্থানীয় বাংলা পত্রিকাগুলোর কিছু গুরুত্বপূর্ণ সংবাদ এবং সম্পাদকীয় শিরোনাম। শ্রোতা বন্ধুরা, আপনাদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল আজকের মতো এই সময়ে আমাদের অনুষ্ঠান অবশ্যই শুনবেন। নমস্কার। আকাশবাণী শিলচর দেশবন্ধনা অনুষ্ঠানে এখন শুনবেন দেশাত্মবোধক গান ইন্দ্রাণী সেনের কণ্ঠে।

দেশবন্ধনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনলেন ইন্দ্রাণী সেনের কণ্ঠে আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24। কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলায় জাতীয় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, তারপরেই শুনবেন আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। প্রবীণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ চার দিনের সফরে আজ ভারতে আসছেন। বাংলাদেশের বিদেশমন্ত্রী ডঃ খলিলুর রহমান রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করবেন। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় তথা শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতকে 6 উইকেটে হারিয়ে সিরিজ 2-1 জিতে নিয়েছে। আসছে বিস্তারিত সংবাদে। নতুন দিল্লিতে আজ আদিবাসী বিষয়ক মন্ত্রক আয়োজিত সুসংহত আদিবাসী উন্নয়ন সংস্থাগুলিকে শক্তিশালী করা ও সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির বিষয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। চলতি জনজাতীয় গরিমা উৎসব 2026-এর অন্যতম অংশ হিসেবে এই সম্মেলন গুরুত্ব পাচ্ছে। রাষ্ট্রপতি মুর্মু ভার্চুয়ালি ব্যাঙ্গালোরে ইনস্টিটিউট অফ সায়েন্স সেন্টার ফর ন্যানো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর প্রশিক্ষণ শিবিরেরও উদ্বোধন করবেন। এর পাশাপাশি দেশের বিভিন্ন অংশে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়গুলিতে যে 75টি মহাকাশ গবেষণাগার তৈরি হয়েছে তারও উদ্বোধন করবেন তিনি। 26টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। প্রবীণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিকেলে বেঙ্গালুরুর লোকভবনে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট শিবকুমার ও মন্ত্রিসভার অন্য সদস্যদের পদ ও মন্ত্রগুপ্তির শপথবাক্য পাঠ করাবেন। সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর পর ডি কে শিবকুমারের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার পদ পরিষ্কার হয়ে যায়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কর্ণাটক কংগ্রেসে ক্ষমতা দখল নিয়ে দ্বন্দ্ব চলছিল। 2023 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়লাভের পর মুখ্যমন্ত্রীর পদের দাবিদার ছিলেন ডি কে শিবকুমার। ইতিমধ্যে কংগ্রেসের প্রবীণ নেতা সিদ্দারামাইয়াকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ চার দিনের সফরে আজ ভারতে আসছেন। শ্রীমতী রড্রিগেজের সঙ্গে আসছেন বিদেশ মন্ত্রক, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সদস্যদের নিয়ে গঠিত এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গতকাল নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ডেলসি রড্রিগেজের এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হবে। এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, স্বাস্থ্য পরিষেবা ও ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন ক্ষেত্রে

0: মতবিনিময় হবে।
1: The discussions will involve full spectrum of India-Venezuela relations and explore avenues for further cooperation in the areas of energy, trade, investment, pharmaceuticals, healthcare, transportation and renewable energy. India is an important partner of Venezuela in the areas of energy and investment. Indian public sector undertakings have made significant investment in Venezuela in the energy sector and they are keen to explore more opportunities to further enhance their presence.
0: বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ভেনেজুয়েলার শক্তিক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে এবং তারা আরও নতুন সুযোগ তৈরি করতে কাজ করছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হওয়ার পাশাপাশি দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। জার্মানির আকাশপথ দিয়ে ওড়ার সময় ভারতীয় নাগরিকদের ট্রানজিট ভিসার আর প্রয়োজন হবে না, এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে। জার্মানির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রক এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, এর ফলে ভারত ও জার্মানির মানুষের মধ্যে যোগাযোগ আরও বাড়বে। চলতি বছরের জানুয়ারিতে ভারত সফরের সময় জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মেয়ের্সের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচনায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছিল। ভারত দ্ব্যর্থহীনভাবে জানিয়েছে যে ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই। ভারত নেপাল সীমান্ত সংক্রান্ত নেপালের প্রধানমন্ত্রীর মন্তব্য এবং পরবর্তীতে নেপালের বিদেশ মন্ত্রক কর্তৃক প্রকাশিত বিবৃতির বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই কথা বলেন। তিনি জানান, সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, ভারত নেপাল সীমান্তের প্রায় 98% সীমানা নির্ধারণ সম্পন্ন হলেও কিছু কিছু অংশ এখনও অমীমাংসিত রয়ে গেছে।
1: While close to 98% of India-Nepal boundary has been demarcated, there are some unresolved segments. The shifting of the course of Gandak River has resulted in this situation. In addition, there are cases of cross-border occupation and encroachment of no man's land in demarcated segments of the boundary, which are currently being mapped jointly. We have established bilateral mechanisms to deal with all aspects of boundary matters. It should be clear to all concerned that there is no role for any third parties in a bilateral matter between India and Nepal.
0: সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসইর অনস্ক্রিন মার্কিং ব্যবস্থার ত্রুটির তদন্ত করতে কেন্দ্রীয় সরকার একটি এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের চেয়ারপারসন এস রাধা চৌহান। কমিটি এক মাসের মধ্যে কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের কাছে তাদের রিপোর্ট জমা দেবে। এদিকে সিবিএসই দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উত্তরপত্রে স্ক্যান করা অনুলিপিতে ত্রুটিগুলো যাচাই এবং উত্তরপত্রের পুনর্মূল্যায়নের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমান রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে খলিলুর রহমান পান 99টি ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের বিশেষ দূত আন্দ্রিয়াস কাকাউরেস পেয়েছেন 91টি ভোট। খলিলুর রহমান আগামী সেপ্টেম্বর মাস থেকে এক বছর এই পদে আসীন থাকবেন। ইউএনজিএ সভাপতি নির্বাচিত হওয়ার পর ডক্টর রহমান বলেন, এই পদের গৌরব অক্ষুণ্ণ রাখার জন্য এবং মানবাধিকার রক্ষায় অন্যান্য সদস্যদের সঙ্গে একযোগে কাজ করবেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ইউএনজে সভাপতি নির্বাচিত হয় ডক্টর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। নবান্নে বেলা 12:30 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত থাকবে। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা শাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদন পত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুর নিগম এলাকাতেও একইভাবে 100 জন উপভোক্তাকে এই অনুমোদন পত্র প্রদান করা হবে। সংশ্লিষ্ট মহকুমা শাসক বিডিও এবং পুর কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে খবর। চাকরিতে সহানুভূতিমূলক নিয়োগের ক্ষেত্রে বিবাহিত মেয়েদের বাদ দেওয়া যাবে না বলে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে

যে শুধুমাত্র বিবাহিত হওয়ার কারণে কোনো মেয়েকে পরিবারের সদস্য হিসেবে গণ্য না করা অযৌক্তিক এবং সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য নয়। বিচারপতি পি এস নরসিমহা ও আলোক আরাদের বেঞ্চ এলাহাবাদ হাইকোর্টে একটি রায় বাতিল করে এই মন্তব্য করেছেন। ওই রায়ে বলা হয়েছিল সহানুভূতিমূলক নিয়োগের ক্ষেত্রে পরিবারের তালিকার মধ্যে বিবাহিত মেয়েরা পড়ে না। প্রয়াত এক ব্যবসায়ীর বিবাহিত মেয়ে এই মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। প্রসার ভারতীর ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়েবস ওটিটি দুবছরেরও কম সময়ের মধ্যে 1 কোটি নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা অতিক্রম করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে যে এটি দেশের ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেমের বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মন্ত্রক বলেছে এটি ভারত এবং বিশ্বজুড়ে দর্শকদের কাছে নির্ভরযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং বৈচিত্র্যময় বিষয়বস্তু সরবরাহকারী দেশীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলির ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতাকে প্রতিফলিত করে। 1 কোটিরও বেশি নিবন্ধিত ব্যবহারকারী এবং 1 কোটি 40 লক্ষেরও বেশি ডাউনলোডের সঙ্গে সঙ্গে ওয়েবস ওটিটি এখন তার পরবর্তী পর্যায়ের বিকাশের দিকে মনোনিবেশ করেছে। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় তথা শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতকে 6 উইকেটে হারিয়ে সিরিজ 2-1 জিতে নিয়েছে। ইংল্যান্ডের টন্টনে নির্ধারিত 20 ওভারে প্রথমে ব্যাট করে ভারত 5 উইকেটে 180 রান করে। জবাবে ব্যাট করতে নেমে 18 ওভার 3 বলে ইংল্যান্ড 4 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ইংল্যান্ডের অ্যালেস ক্যাপসি প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন। ভারত আজ মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 8টায়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। প্রবীণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেস 4 দিনের সফরে ভারতে আসছেন। বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমান রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করবেন। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। আসামের ঐতিহ্যবাহী মুগা শিল্পের প্রসার এবং এই শিল্পের উন্নয়নের জন্য গতকাল স্নেহজুরি শীর্ষক মুগা অভিযানের আরম্ভ করা হয়েছে। নতুন দিল্লিতে ডোনারমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটের উপস্থিতিতে এই অনুষ্ঠানের সূচনা করা হয়। আসামের মুগা শিল্পকে বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই অভিযানের আরম্ভ করা হয়েছে। অনুষ্ঠানে মন্ত্রী শ্রী সিন্ধিয়া বলেন যে 11টি উপাদান সন্নিবিষ্ট এই অভিযানের মাধ্যমে মুগা পালক, হস্তশিল্পী, বস্ত্রশিল্পী এবং স্থানীয় ব্যবসায়ীদের ন্যায্য প্রাপ্য দেওয়া সহ আন্তর্জাতিক বাজারে মুগা শিল্পকে সম্মান সহকারে তুলে ধরা হবে। এ বিষয়ে মন্ত্রী শ্রী সিন্ধিয়া আরও বলেন,
1: as secretary saab said and margarita saab said, we have identified quarter by quarter what has to be it. So we promise all our weavers, hamare bunkaron ko, entrepreneurs ko, hum apne taraf se ye aashwasan dete hain ki we will leave no stone unturned and we will toil with you. It is your sweat and your strength that has taken muga silk to international shores. As chief minister said and as margarita ji said, from farm gate to foreign shores, we have to ensure the quality of this product, the quantity of this product, and the ultimate, finally most important, the ultimate value must go to our weavers in Assam. And what
0: আসাম সরকারের পক্ষ থেকে আগামী 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে রাজ্যে প্রায় 1 কোটি গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আত্মসহায়ক গোষ্ঠীগুলির 35 লক্ষেরও অধিক মহিলাকে এই বৃহৎ বৃক্ষরোপণ কার্যসূচীর সঙ্গে যুক্ত করা হবে। রাজ্য সরকার বৃহৎ পরিমাণের বনানীকরণ, বনাঞ্চল পুনরুদ্ধারের পদক্ষেপ, স্বচ্ছ শক্তির প্রসার, আধুনিক প্রযুক্তির একত্রীকরণের মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও বহনক্ষম উন্নয়নকে ধারাবাহিকভাবে অগ্রাধিকার দেবার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করেছে। এই কর্মসূচিকে সফল করতে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের মন্ত্রী অতুল বোরা ইতিমধ্যে বিভাগের আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন। বৃক্ষরোপণের এই কার্যসূচিতে জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সহ সঠিক নিরীক্ষণ ব্যবস্থার মাধ্যমে অভিযান সফল করে তুলতে বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। আসাম বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস গতকাল আনুষ্ঠানিকভাবে কংগ্রেস বিধান পরিষদীয় দলের নেতা ওয়াজেদ আলী চৌধুরীকে আসাম বিধানসভার বিরোধী দলনেতার মর্যাদা প্রদান করেন। বিরোধী দলনেতা হিসেবে ওয়াজেদ আলী চৌধুরীর দায়িত্বভার গ্রহণ করবেন বলে অধ্যক্ষ শ্রী দাস সংবাদ মাধ্যমকে জানান। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসইর অধীনে দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উত্তরপত্রের স্ক্যান্ড কপি পুনর্মূল্যায়নের জন্য লাইভ পোর্টাল চালু করা হয়েছে। আগামী 6ই জুন পর্যন্ত এই পোর্টাল খোলা থাকবে বলে সিবিএসইর পক্ষ থেকে জানানো হয়। উত্তরপত্রের স্ক্যান্ড কপি লাভ করা শিক্ষার্থীরা এই সুবিধা লাভ করবে বলে পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে। সুরক্ষাজনিত কারণে আধার প্রত্যয়িতকরণ ব্যবস্থাও এই সুবিধার সঙ্গে যুক্ত করা হয়েছে। আধার নম্বর না থাকা শিক্ষার্থীরা তাদের বাবা, মা, অভিভাবক বা অন্য কোনো নিকটাত্মীয়ের আধার নম্বর ব্যবহার করতে পারবে। সিবিএসই সূত্রে জানানো হয়েছে যে প্রত্যেকটি উত্তরপত্র মূল্যায়নের জন্য ছাত্রছাত্রীদের 100 টাকা করে এবং প্রতিটি প্রশ্ন মূল্যায়নের জন্য 25 টাকা করে প্রদান করতে হবে। এই মাশুল অনলাইন পদ্ধতিতে প্রদান করতে হবে। সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলায় গত 1 জুন থেকে ক্ষেত বাঁচা অভিযান শুরু হয়েছে। এই অভিযান আগামী 1 মাস চলবে। জেলার সবকটি কৃষিখণ্ডের অন্তর্ভুক্ত প্রতিটি গ্রামে এই অভিযানের অধীনে সচেতনতামূলক সভা ও বিভিন্ন কার্যসূচি গ্রহণ করা হবে। সভাগুলিতে বিভিন্ন স্তরের কৃষিকর্মী ও আধিকারিক, কৃষি বৈজ্ঞানিক এবং কৃষি বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। জেলা কৃষি আধিকারিক ড রাহুল চক্রবর্তী জানান যে ক্ষেত বাঁচা অভিযান হল কেন্দ্রীয় সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের অধীনে প্রাকৃতিক কৃষি প্রসারের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ কর্মসূচি। ড চক্রবর্তী আরও বলেন যে মাটির স্বাস্থ্য রক্ষা করা, তৈলবীজ শস্য চাষ বৃদ্ধি করা, বহু ফসল এবং সমন্বিত কৃষিকাজ বৃদ্ধি করা, রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার থেকে মাটিকে রক্ষা করা, জল সংরক্ষণ, প্রাকৃতিক পদ্ধতিতে কম জলে চাষ ও ভূগর্ভস্থ জল রক্ষা করা এই অভিযানের মূল উদ্দেশ্য। ক্ষেত বাঁচা অভিযানের সুফল পেতে জেলা কৃষকদের কৃষি উন্নয়ন আধিকারিক বা কৃষি সম্প্রসারণ সহায়কের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। হাইলাকান্দি জেলার ক্যান্সার রোগীদের কেমোথেরাপি প্রদান করার লক্ষ্যে গতকাল এসকেরায় সিভিল হাসপাতালে ডে কেয়ার ক্যান্সার সেন্টার পরিষেবার যাত্রা শুরু হয়েছে। হাইলাকান্দির বিধায়ক ড মিলন দাস এই ক্যান্সার কেন্দ্রটির উদ্বোধন করেন। আমাদের হাইলাকান্দি সংবাদদাতা জানিয়েছেন যে টাটা ক্যান্সার হাসপাতাল শিলচরের সহযোগিতায় এই কেমোথেরাপি পরিষেবা আরম্ভ করা হয়েছে। হাইলাকান্দি জেলার রেলওয়ে যাত্রী অধিকার সুরক্ষা সমিতির পক্ষ থেকে গতকাল হাইলাকান্দির জেলা উন্নয়ন আয়ুক্তের হাতে বিভিন্ন দাবির সমর্থনে কেন্দ্রীয় রেলমন্ত্রী উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারের নিকট একটি স্মারকপত্র পাঠানো হয়েছে। স্মারকপত্রে সাইরাং আনন্দবিহার টার্মিনাল রাজধানী এক্সপ্রেসকে প্রয়াগরাজ জংশন ও আলিগড় জংশনে বাণিজ্যিক স্টপেজ প্রদানের পাশাপাশি সাইরাং ও বেঙ্গালুরুর মধ্যে একটি দৈনিক এক্সপ্রেস ট্রেন চালানোর দাবি জানানো হয়েছে। স্মারকপত্র প্রদানকালে প্রতিনিধি দলে রেলওয়ে যাত্রী সুরক্ষা সমিতির সভাপতি শামসুল হক বড়ভুইয়া, অবসরপ্রাপ্ত সেনাকর্মী সজল কান্তিনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইএন নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AINNews_শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।

শুনছেন রবীন্দ্রসঙ্গীত, শুনলেন অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে আবারও রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন আজ দুপুর 1:15। আকাশবাণী শিলচর। এবারে জানিয়ে দিচ্ছি আজকের বাকি অনুষ্ঠানগুলোর সময়সূচি। সকাল 8:40 আধুনিক গান শুনবেন অদিত নারায়ণ ও দীপা নারায়ণ ঝার কণ্ঠে। এছাড়া বেলা 12:30 শুনবেন আধুনিক গানের ফোন ইন অনুষ্ঠান সুরের বেলা। হিন্দি ছবির গান শুনবেন সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 শুনবেন সাবরি খার সারেঙ্গি বাদন। সকাল 9:30 খেয়াল শুনবেন বিনা সহস্রবুদ্ধির কণ্ঠে। রাত 10:00 শুনবেন ওস্তাদ বাহাদুর খার শরদ বাদন। এছাড়া লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সত্য কিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে টপ্পা শুনবেন রাত 8:15। বেলা 10:00 শুনবেন বাংলা ছবির গান। বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজল শুনবেন বেলা 11:00। বেলা 11:30 শুনবেন আমার কথা, এতে নিজের কথা বলবেন গায়ত্রী ঘোষ। দুপুর 2:00 ভজনের শিল্পী জয়ন্তী ভট্টাচার্য। দুপুর 2:30 নজরুল গীতি শুনবেন মৈত্রী দামের পরিবেশনায়। লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে তীর্থলাল দাসের দোতারা বাদন শুনবেন দুপুর 2:45 ও রাত 8:30। বিকেল 5:05 শুনবেন মণিপুরী।

অনুষ্ঠান ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35 সন্ধে 6:15 অনুষ্ঠান দুটি পাতা একটি কুড়ি চাষাবাদের কথা সন্ধে 6:45 এতে কিভাবে গো মহিষের দুধ উৎপাদন বাড়ানো যায় এনে বলবেন ডক্টর অখিল চন্দ্র চৌধুরী। এর অব্যবহিত পরেই শুনবেন চাষের গান নাজিমুদ্দিন বড়ভূইয়া ও অন্যান্যদের পরিবেশনায়। রাত 8:00 কথিকার অনুষ্ঠান, এতে মরণ রে তুহু মম শাম সমান এনে বলবেন সুমিত্রা দত্ত। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। শুনলেন আজকের বাকি অনুষ্ঠানগুলোর সময়সূচি।

আকাশবাণী শিলচর অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্টসে এবং এফএম প্রচার তরঙ্গ 102.3 মেগাহার্টসে। এখন আধুনিক গান শুনবেন উদিত নারায়ণ এবং দীপা নারায়ণ ঝাড়খণ্ডে।

এতক্ষণ আধুনিক গান শুনলেন উদিত নারায়ণ এবং দীপা নারায়ণ ঝার কণ্ঠে আকাশবাণী শিলচর। এখন শুনবেন হিন্দি ছবির গান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন কবি হাঁ কবি না ছবি থেকে কুমার শানু এবং দেবকী পণ্ডিতের দ্বৈত কণ্ঠে।

ছবি থেকে গানখানি শুনলেন উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে। এই গানটির সাথেই শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন সাবরিহার সারেঙ্গি বাদন, প্রথমে রাগ বসন্ত মুখারি এবং পরে শুনবেন বিলাসকানী তুড়িরাগ।

শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ সাবরি খানের সারেঙ্গি বাদন শুনলেন প্রথমে রাগ বসন্ত মুখার্জি এবং পরে শুনলেন বিলাস কানি তুড়ি।

আকাশবাণী শিলচর শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন কমল ঋষভ আশাভুরীর আগে খেয়াল, শিল্পী বীণা সহস্রবুদ্ধি।

শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে। এতক্ষণ শুনলেন কমল ঋষভ আশামরির আগে খেয়াল, গেছেন বিনা সহস্রবুদ্ধি। আকাশবাণী শিলচর, এখন শুনবেন বাংলা ছবির গান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন দেখ কেমন লাগে ছবি থেকে, জিমুত রায় এবং মেঘলা দাশগুপ্তর দ্বৈতকণ্ঠে।

গানখানি শুনলেন কি করে তোকে বলবো ছবি থেকে, পলক মুচ্ছলের কণ্ঠে। পরের গানটি শুনবেন প্রেমের কাহিনী ছবি থেকে, বাবুল সুপ্রিয় এবং মহালক্ষী আয়ারের দ্বৈত কণ্ঠে।

গানখানি শুনলেন অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে ধূমকেতু ছবি থেকে। বাংলা ছবির গানের অনুষ্ঠানে পরের গানটি শুনবেন গুরু শিষ্য ছবি থেকে, বাবুল সুপ্রিয় এবং সাধনা সরগমের দ্বৈত কণ্ঠে।

বাংলা ছবির গানের অনুষ্ঠানের সবশেষ গানটি শুনবেন হাঙ্গামা ছবি থেকে, অমিত কুমার এবং স্নেহা পন্তের দ্বৈত কণ্ঠে।

বাংলা ছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, এখন শুরু হচ্ছে হিন্দি ছবির গান। প্রথম গানটি শুনবেন আশা ভোসলের কণ্ঠে, ছবি জীবা।

এবারের ছবি জীবন এক সংঘর্ষ হে। ছবি থেকে গানটি শুনবেন অমিত কুমার এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে।

লতা মঙ্গেশকরের কণ্ঠে গানটি শুনলেন দাগ ছবি থেকে, শুনছেন হিন্দি ছবির গান। এবারের গানটি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে, ছবি পেইং গেস্ট।

0: হিন্দি ছবির শেষ গানটি শুনলেন শাবির কুমার
1: এবং
0: কবিতা কৃষ্ণমূর্তির দ্বৈত কণ্ঠে গুনাহ কা দেবতা ছবি থেকে। আকাশবাণী শিলচর, এখন শুনবেন গজল বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথমে পামেলা সিং।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন গজল। প্রথম দুটি গান শুনলেন পামেলা সিং এর কণ্ঠে, এবারে শিল্পী আহমদ হুসেন এবং মোহাম্মদ হুসেন।

গজলের অনুষ্ঠানে প্রথমে শুনলেন পামেলা সিং এর কণ্ঠে এবং পরে শুনলেন আহমেদ হোসেন এবং মোহাম্মদ হোসেনের কণ্ঠে। আকাশবাণী।

0: এবারে শুনবেন অনুষ্ঠান আমার কথা, এতে গায়ত্রী ঘোষের নিজের কথা শুনবেন।
1: আমার কথা শোনার জন্য শ্রোতা বন্ধুদের আগাম ধন্যবাদ জানাচ্ছি গায়ত্রী ঘোষ। কোনো একটা কাজের জন্য বয়সের হিসাব করে দেখি আমার বয়স 40 পেরিয়ে গেছে। হঠাৎ করে একটা অদ্ভুত অনুভূতি যেন আমায় ঘিরে ফেলে। হাতের কাজটি করতে করতেই ছেলেবেলার স্মৃতি চোখে ভেসে উঠল, অনেক কিছু উঁকি দিতে শুরু করল মনের মধ্যে। তারপর কিছুক্ষণ পর মনে হলো যেন আমাকে কোনো কাজেই লাগাতে পারলাম না। কত কত সুন্দর সুযোগ আমি শুধু আমার খামখেয়ালের জন্য কাজে লাগাতে পারিনি। পড়াশুনো, গান বাজনা, ব্যায়াম, সাঁতার, সেলাই পড়াই ইত্যাদি প্রত্যেকটি বিষয় শেখানোর জন্য মা বাবা, শিক্ষক শিক্ষিকা এবং সকল গুরুজনদের এত চেষ্টার কথা ভাবতে ভাবতে আমার মাথা লজ্জায় নত হয়ে যাচ্ছে। একমাত্র উপরওয়ালার আশীর্বাদেই আমি এখনও ভালো পরিবেশে ভালোভাবে আছি। ভাগ্যিস আমার কর্ম অনুযায়ী ঠাকুর আমাকে শাস্তি দেননি। আমার মনে হয় আমাদের জীবনকালে আমরা প্রচুর প্রচুর ভালো ভালো বিষয় শিখতে পারি, অভিজ্ঞতা অর্জন করতে পারি এবং অনেক অনেক কাজ করতে পারি। কিন্তু আফসোস হচ্ছে, সেটা বুঝতে বুঝতেই আমি আমার জীবনের মূল্যবান সময়গুলো হারিয়ে ফেললাম। এখন আমি নিম্ন বুনিয়াদী স্কুলে শিক্ষকতার কাজ করি। বাচ্চাদের গল্পের মাধ্যমে নিজের পায়ে দাঁড়ানো ও জ্ঞান অর্জন করার প্রয়োজনীয়তা বোঝাবার চেষ্টা করতে থাকি। ভিতরে যেন একটা চাপা ভয় সবসময় থাকে, মনে হয় আমার মতো যেন আর কেউ এমন ভুল না করে বা এমন বোকাবু না করে যার কখনো শোধরানো যায় না।
0: আমার কথা অনুষ্ঠানে শুনলেন গায়ত্রী ঘোষের নিজের কথা। এখন শুনবেন লোকগীতি কল্যাণী দাম এবং স্বাগতা চক্রবর্তীর পরিবেশনায়। প্রথমে কল্যাণী দাম।

0: লোকগীতির অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর।
1: কিরে সমীর, আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন? শরীর গতি ঠিক আছে তো?
2: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
1: আরে এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে। তুই কি আজকাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
2: হঠাৎ এ কথা কেন বলছিস?
1: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে, নাম ডাক্তারের দরবারে।
2: তাই নাকি? কি হবে সেখানে?
1: এখানে অভিজ্ঞ সব ডাক্তার বাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি কথা বলবেন, একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।
2: বাহ, এ তো দারুণ খবর দিলি, আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি। এখন থেকে তবে নিয়মিত কান পাততে হবে।
3: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন? তাহলে সঠিক ও নির্ভরযোগ্য উপায় জানতে আজই টিউন করুন আকাশবাণী শিলচর। সুস্থ থাকার সব প্রশ্নের উত্তর নিয়ে আকাশবাণীর শ্রোতাদের জন্য হাজির থাকছে একটি বিশেষ অনুষ্ঠান, ডাক্তারের দরবারে।
0: আকাশবাণী শিলচর। এখন শুনবেন হিন্দি ছবির গান। প্রথম গানটি শুনবেন কেকের কণ্ঠে, ছবি জিসম।

পাগলা দিওয়ানা ছবি থেকে গানটি শুনলেন সচিৎ টেন্ডেনের কণ্ঠে। শুনছেন হিন্দি ছবির গান। এবারের গানটি শুনবেন তরন্নুম মালিকের কণ্ঠে, ছবি খাল্লাস।

0: મજામાં?
1: ইকরা এবং জ্যোতিকা টাঙ্গুলির কণ্ঠে গানটি শুনলেন বাজার ছবি থেকে। সবশেষ গানটি শুনবেন গজনী ছবি থেকে, বেণী দয়াল এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর। অনিবার্য কারণবশত সুরের ভেলায় আধুনিক গানের অনুষ্ঠানের পরিবর্তে এবারে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। প্রথম গানটি শুনবেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। এবারে শুনবেন ইন্দ্রাণী সেনের কণ্ঠে

গানটা শুনলেন সৈকত মিত্রর কণ্ঠে, শুনছেন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারে শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন আধুনিক গান। আকাশবাণী শিলচর অনুষ্ঠানে এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অশোক তরু বন্দ্যোপাধ্যায়।

অশোক তরু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী শিলচর। আপনাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1:29 হয়ে 55 সেকেন্ড। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে বাংলায় প্রচারিত জাতীয় সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সুসংহত উপজাতি উন্নয়ন সংস্থা এবং উপজাতি উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। তিনি দেশের উপজাতি সম্প্রদায়ের উন্নয়নের উপর জোর দিয়েছেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ পাঁচ দিনের সফরে ভারতে আসছেন। 2025 সালে সৌরশক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে উঠে এসেছে। দিল্লির মালব্যনগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত ব্যানার্জি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে মনোনীত হওয়ার দাবি জানিয়েছেন। ভারত আজ মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সুসংহত উপজাতি উন্নয়ন সংস্থা এবং উপজাতি উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। নতুন দিল্লিতে তাঁর উদ্বোধনী ভাষণে রাষ্ট্রপতি বলেন, দেশের উপজাতি সম্প্রদায় সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ, তাদের উন্নয়নের জন্য উদ্যোগ নেওয়া দরকার। রাষ্ট্রপতি বলেন, আমাদের দেশে এখনও উপজাতি সম্প্রদায়ের এমন কিছু মানুষ রয়েছেন যারা সরকারের বিভিন্ন প্রকল্প বিষয়ে জানেন না।
1: পিএম জনমন যোজনা কে তহত জনজাতীয় সমুদায় মে ভি সবসে পিছড়ে সমূহ কে 20,000 সে অধিক গাঁও তো বিকাশ কার্যক্রম কো পৌঁছানে কা লক্ষ্য হে। হাম সব জানতে হে 75 জো গ্রুপস ও হে পিভিটিজি সবসে পিছড়ে আভি ভি ও কোই পেড় কে মঞ্চ কে রেতে রেতে হে উনকে কোই জমিন নেহি, জমিন থা লেকিন রেকর্ডেড নেহি, ইসিলিয়ে উনকো জমিন দেকার ঘর বানানা উনকে হার চিজ কে লিয়ে অধিকারী লোগোঁ কো জিতনে কর্মচারী লোগোঁ কা দায়িত্ব হে।
0: 2026 সালে দেশ জুড়ে জনজাতীয় গরিমা উৎসব উদযাপনের অঙ্গ হিসেবে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ পাঁচ দিনের সফরে

ভারতে আসছেন। শ্রীমতী রড্রিগেজের সঙ্গে আসছেন বিদেশ মন্ত্রক, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সদস্যদের নিয়ে গঠিত এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। নতুন দিল্লিতে গতকাল বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, ডেলসি রড্রিগেজ এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, স্বাস্থ্য পরিষেবা ও ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন ক্ষেত্রে মত বিনিময় হবে। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ভেনেজুয়েলার শক্তি ক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে এবং তারা আরও নতুন সুযোগ তৈরি করতে কাজ করছে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসই জানিয়েছে, ইতিমধ্যেই প্রায় 40,000 ছাত্রছাত্রী উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দিয়েছে। এক্ষেত্রে তাদের কোনো অসুবিধে হয়নি। সিবিএসইর পক্ষ থেকে গতকাল দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য উত্তরপত্র মূল্যায়ন এবং উত্তরপত্রগুলি স্ক্যান করা কপি যাচাইয়ের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করেছে। তবে যেসব ছাত্রছাত্রী তাদের উত্তরপত্রের স্ক্যান করা কপি সংগ্রহ করেছে, কেবলমাত্র তারাই এই সুবিধা নিতে পারবে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে পর্ষদ জানিয়েছে, এই পোর্টালগুলিতে পুনর্মূল্যায়ন সংক্রান্ত আবেদন করার জন্য এসবিআই, কানাড়া ব্যাংক, ব্যাংক অব বরোদা এবং ইন্ডিয়ান ব্যাংকের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করা যাবে। ভারতের ব্রিক্স প্রেসিডেন্সির আওতায় আজ ওড়িশার পুরীতে ব্রিক্স বিপর্যয়ের ঝুঁকি হ্রাস কমিটি গোষ্ঠীর প্রথম প্রযুক্তিগত বৈঠক শুরু হয়। তিন দিনব্যাপী এই বৈঠকে ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলির প্রতিনিধি, নীতি নির্ধারক এবং বিপর্যয় ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা যোগ দিয়েছেন। ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরশাহী, ইথিওপিয়া, ইরান এবং ইন্দোনেশিয়া এই 11টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাকে শক্তিশালী করে দক্ষিণী বিশ্বের সুস্থায়ী উন্নয়ন ত্বরান্বিত করা এই বৈঠকের লক্ষ্য। বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে ওড়িশার বিশ্ব পর্যায়ের স্বীকৃতির বিষয়টিকে মাথায় রেখেই ওড়িশাকে আয়োজক রাজ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। 2025 সালে সৌরশক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে উঠে এসেছে। কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ নতুন দিল্লিতে বলেছেন, সৌরশক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। কেন্দ্রীয় সরকারের নীতিগত সমর্থন, উদ্ভাবন এবং বিশ্বমানের পরিকাঠামোর জন্যই এই সফলতা এসেছে। মন্ত্রী জানান, পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে দেশের অবস্থানকে সংহত করে বিশ্বের মধ্যে অগ্রণী দেশ হিসেবে উঠে আসার লক্ষ্যে ভারত কাজ চালিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্ট আরাবল্লী পর্বতমালা বিষয়ে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট পর্যালোচনা করার জন্য এক উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। ইন্ডিয়ান কাউন্সিল অব ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশনের মহানির্দেশক কাঞ্চন দেবীর নেতৃত্বে গঠিত এই কমিটিকে 31 অগস্টের মধ্যে তাদের পর্যালোচনা রিপোর্ট সর্বোচ্চ আদালতের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দিল্লির মালব্যনগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত হয়েছেন। আগুন লাগার পর দমকলের 8টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। দমকল সূত্রে জানা গেছে, বেশ কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে উপরাষ্ট্রপতি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী এই ঘটনায় নিহতদের নিকট আত্মীয়দের জন্য তাঁর ত্রাণ তহবিল থেকে এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের প্রত্যেককে 50,000 টাকা করে দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও এই ঘটনায় শোক প্রকাশ করেন। তিনি বলেছেন, তার সরকার ঘটনার উপর নজর রাখছে এবং আহতদের চিকিৎসার উদ্যোগ নিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য সব রকম সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান। প্রবীণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিকেলে বেঙ্গালুরুর লোকভবনে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট শিবকুমার ও মন্ত্রিসভার অন্য সদস্যদের পদ ও মন্ত্রীগুপ্তির শপথ পাঠ করাবেন। সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর ডি কে শিবকুমারের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার পথ পরিষ্কার হয়ে যায়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কর্ণাটক কংগ্রেস ক্ষমতা দখল নিয়ে দ্বন্দ্ব চলছিল। 2023 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়লাভের পর মুখ্যমন্ত্রী পদের দাবিদার ছিলেন তিনি। ইতিমধ্যেই কংগ্রেস প্রবীণ নেতা সিদ্ধারামাইয়াকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য নির্বাচিত করেছে। ইরান গতকাল বাহরিন ও কুয়েতে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুর উপর আক্রমণ চালিয়েছে। ওয়াশিংটন ইরানের সামরিক ঘাঁটিগুলোর উপর হামলা চালানোয় তার জবাবে ইরানি আক্রমণ চালায়। এর ফলে দুদেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং পশ্চিম এশিয়ায় সংঘর্ষবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের সেনাবাহিনী ইরানের একটি জাহাজকে তাদের বন্দরে যাওয়ার সময় বাধা দিলে দুদেশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। মার্কিন রাষ্ট্রপতির একটি ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট জাহাজটির ইঞ্জিন রুমে আঘাত হানে। এদিকে ইরানের সেনাবাহিনী বলেছে, মার্কিন বাহিনী ইরানের কেশম দ্বীপের দক্ষিণে একটি যোগাযোগ কেন্দ্রে হামলা চালালে তেহরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সহযোগে বাহরিন এবং কুয়েতে মার্কিন সামরিক অবস্থানের উপর আক্রমণ চালিয়েছে। অন্যদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে তাদের কূটনৈতিক আলোচনা চলছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক সুরক্ষা।

0: প্রকল্প অন্নপূর্ণা যোজনার কাজ আনুষ্ঠানিক সূচনা করেছেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। নবান্নে বেলা 12:30টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিপিত্রা পাল। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন কর্মসূচি করা হয়। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত ছিল। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা শাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আজ বৈঠকে বসবে। নবান্নে নির্ধারিত এই বৈঠকে স্বচ্ছ নিয়োগ নীতি, শিল্প সংক্রান্ত বিষয় ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে আজই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে। এই নিয়ে দলের সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে গতকাল দিল্লি যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ নবান্ন সংলগ্ন সভাঘরে মুখ্যমন্ত্রী হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের 58 জন বিক্ষুব্ধ বিধায়কের সমর্থন নিয়ে বিধানসভায় বিরোধী দলনেতা হওয়ার দাবি জানিয়েছেন দল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচেতক হিসেবে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আকরুজ্জামানকে মনোনীত করেছেন বিক্ষুব্ধরা। এন্টারির বিধায়ক সন্দীপন সাহা, কসবার বিধায়ক জাভেদ খানের নাম উপনেতা হিসেবে প্রস্তাবিত হয়েছে বলে বিধানসভা সূত্রে জানা গেছে। এদিকে বিধানসভায় সহশরীরে উপস্থিত ছিলেন 58 জন, স্পিকারের কাছে দেওয়া চিঠিতে তাঁদেরই সই রয়েছে। পরে আরও 6 জন বিধায়ক সই করবেন বলে স্পিকারকে জানানো হয়েছে। এদিকে এই ঘটনার মাধ্যমে তৃণমূল কংগ্রেস দলের মধ্যে ভাঙন সুস্পষ্ট হয়ে উঠেছে। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া দেশের যুবকদের কাছে যাতায়াতের জন্য সাইকেল চালানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, স্বাস্থ্য এবং পরিবেশের জন্য সাইকেল চালনা এক অত্যন্ত উপযোগী বিষয়।
1: साइक्लिंग को अपने जीवन का हिस्सा बनाएं। साइक्लिंग केवल एक व्यायाम या एक दिन की हॉबी नहीं बल्कि स्वस्थ और सशक्त जीवन शैली की पहचान है। यह हमारे स्वास्थ्य के साथ साथ पर्यावरण को सुरक्षित रखने का सबसे सस्ता, सुंदर और टिकाऊ माध्यम है। जितना अधिक हम साइकिल का उपयोग करेंगे उतना ही प्रदूषण कम होगा और पेट्रोल डीजल की बचत के माध्यम से देश को भी लाभ मिलेगा।
0: ভারত আজ মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 8:00। অপর সেমিফাইনালে বিকেলে 4:00 বাংলাদেশ নেপালের মুখোমুখি হবে। ভারত গ্রুপ পর্বে মালদ্বীপ ও বাংলাদেশকে হারিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে পৌঁছেছে। ফাইনাল হবে শনিবার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সুসংহত উপজাতি উন্নয়ন সংস্থা এবং উপজাতি উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। তিনি দেশের উপজাতি সম্প্রদায়ের উন্নয়নের উপর জোর দিয়েছেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 5 দিনের সফরে ভারত আসছেন। 2025 সালে সৌরশক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে উঠে এসেছে। দিল্লির মালব্যনগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনায় শোক প্রকাশ করেছেন। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী শিলচর।
3: কিরে সমীর, আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন? শরীর গতি ঠিক আছে তো?
4: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
3: আরে, এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে। তুই কি আজকাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
4: হঠাৎ এই কথা কেন বলছিস?
3: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে, নাম ডাক্তারের দরবারে।
4: তাই নাকি? কি হবে সেখানে?
3: এখানে অভিজ্ঞ সব ডাক্তার বাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি কথা বলবেন, একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।
4: বাহ, এ তো দারুণ খবর দিলি, আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি। এখন থেকে তবে নিয়মিত কান পাততে হবে।
5: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন? তাহলে সঠিক ও নির্ভরযোগ্য উপায় জানতে আজই টিউন করুন আকাশবাণী শিলচর। সুস্থ থাকার সব প্রশ্নের উত্তর নিয়ে আকাশবাণীর শ্রোতাদের জন্য হাজির থাকছে একটি বিশেষ অনুষ্ঠান, ডাক্তারের দরবারে।
2: আকাশবাণী শিলচর। এখন শুনবেন লোকগীতি, গেয়েছেন সঞ্জীব কর।

শুনলেন সঞ্জীব করের পরিবেশনায় লোকগীতে আকাশবাণী শিলচর। এখন শুনবেন ভজন, শিল্পী জয়ন্তী ভট্টাচার্য।

মৈত্রী দাসের পরিবেশনায় শুনলেন পরপর তিনখানি নজরুল গীতি আকাশবাণী শিলচর। এখন শুনবেন দোতারা তীর্থলাল দাসের পরিবেশনায়।

লাল দাসের পরিবেশনায় দোতারা শুনলেন। আকাশবাণী শিলচর, আমাদের প্রথম অধিবেশন এখানেই শেষ হল। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়।

মণিপুরী অনুষ্ঠান আজ এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, এখন শুনবেন ডিমাসা অনুষ্ঠান।

0: ইবু আকাশবাণী শিলচর ক্রিপনে হামজমা কাশমা কনারহে সানজিনী ডিমাসা প্রোগ্রাম জেন্ডু মিটুমৈপনি মিটার জাতাম বিশাতাম মাগনি পয়েন্ট মাকটাম মাগনি গ্রাউডে রাজা যায় মাখন যায় কিলো হারজা ওদে এফ এম নি রাজাসে মাগনি পয়েন্ট মাকটাম মেগা হারজা দিনী বুবারী বসাই জুন বডাইনি সাইনটাম ইংরেজি মাইটাইনি রিজিংনি মাইটাই খন্ড দিনী ডিমাসা প্রোগ্রামা দোহাকা গিবৃঙ্গটা প্রোগ্রাম ওদেহে বুনিয়া হনালা সাইনচিনি গ্রাউজমা দু দিনী গিবৃঙ্গটা প্রোগ্রামা খালায় না ওয়াটিলি মুলিউলা ইয়ুথ ক্লাবনি ডাঙেসা ডাঙে জু সালাইয়াবা গিবৃঙ্গটা প্রোগ্রামকে খালায় না
1: খনায়ারংনে হামজমা খাসমা খনারিহে জিংদিনী মলিউরা ইয় ক্লাবনিপ্রাং জাপুনঠাইসা মাসি খনারিমা বাউডু এবো জাপুনঠাইসানি বুমু মামানি রিজাম পাইন এবোকে রেব্বা সুলেকা রাজিয়ং
2: আমায় আমায় আং ফরিকা থাকনাঙ্ক আনি বোটাও ফঙ্কে নাইসোহাদ আমায়
1: দে নাইসোহা নাংলা আং নহানি ডংমা সিটি সাইনজালি দে দুহালাই টিকা দে ডিমাজুনি খুড়িহা থাইবা টিবানী জারনি জাদিনি দাউথাই লুটাইকে দে হাম সিনিং খাজা লাদু
3: সাইনজালি সাইনজালি
2: শ্রেদা ও আদা দেশো দসে
3: পেতা নিপ্রাং নিংকে সজাং নিং জিরো হাবা নিমু পরিকানু থামা বনাই দুদা
2: ই পরিকানি থামা থাকারে থাকলাই লাইনাম আমি সজাং খিচু খিচু যাবাহা নিকে লুগু মাহি খাজা লাকা
3: থা ঠিক দে সাইনজালি তেলা ফাইফিন বাবো আংকে এরা নিং জনাং দে জন্মলাও সাকা সাইনজালি লা ফাইয়াকো লাও ও সাইনজালি ফাইকে দে
2: ই ফাইকা নিয়ে জন্মা লাউকা না
3: আমি লাইয়াকো
2: থা ঠিক আছে থাকনাং সাইন বজরো ফাইকা
3: সাইনজিরো কাঠিকাও কিনমা নাইয়া সাইনজালি দিনে দে পূর্ণিনী সারিসে নাই খালা নকশা দাইন মজাং বুনি জনা মজাং হাফসাও মিনিকু বলে জাকাঠি না সাইনজালি
2: ই কিবিনিং দা আমি ওদিন যাজলা দু সমিনী রাজিলাই
3: সাইনজালি দিনে নিয়ে পূর্ণিনী সারিহা আং নিংকে গ্রাউঠাইসি সিংনাং বলা দু
2: সিংলা সুমু গ্রাউকে সিংনা
3: নিং হামিয়া মাইনাং সাইনজালি
2: ইহি আং মুসিবো হামিয়া মাইনাং নিয়া থিলা সুমু গ্রাউ দং দা সুমনি ফ্রি ফ্রি থালং লাকা ঠিকা লাখনা নাং
3: নুকা সোয়া দাইনি লুগু নিং সুমনু দুকো
2: দাইনি লুগু আং দে হাতাইসিনে নুলাবা
3: ওদেহে দাইনি জনামা বিশ্লে নিং মিটিদু
2: দাইনি লা মুসিবো জনামা গিরি থিবালা সাইন ওদে হাতাইনি জনামা জাসে ওদে জনা ফাবানে
3: ওদে নিং নিং গিবি গরাখু নিং ঠিকা সঞ্জালি দাইনি লুগু হাতাই গিরকালা হাপসাবো জনাঙ্গা কিমবাবো বাছি জাং মজাঙ্গা বুনি লুগু জাদি জাদি খিম বার কাছে মজাম্বা ওলে নিন্দুহা আঞ্চা সাউসি হিমলাদু আন্দার নিলামাহা থাংমা বলদু বো জিনা মানি রাজিয়া

0: দেখা মই
1: অ দেহে দিছো দেদাও দেদাও দেখা জুদাও জুদাও জু ফাইকা দে বাজাং জু বাজাং সাউগারি মজাং বাজাং মাদাইলা ইসে মুখানে বনি অলাই সাউগারি হা ডিমা জাদি নিরি গু ডিমাই জুমাবা নাহি দোমা থা শিশি থিবালা নাইবা সি মুঠাই হা থাওলা রে নে
0: ও দেহে
1: ও দেহে খাবে শিশি ইয়াবা গ্রাও ডিমারাও দেন থাইরি জানি দিস্তু এব হাবসাওয়া দমনা হাতা নিমাই হি সাইনসি ডিমা দিবুহা গজাও হি থাংলা খানে
0: গজাও হি থাংলা খা
1: দিস্রু গজাও লংবাহা ডিমা জাদিনি ক্রিপ ডংবাসে দাউমি বুতু গজাও হি থাংপাথা লাখা থিবালা সাইং মা ডুমবাজাং বারসি সিবাজাং খাবাই শিশি জাখানে দিস্রু মডাইলাই কমালাং লাখানে
0: আমাই ঠিকালাবো দিস্রু দুহা ফাইফিনা ইয়া খাবো
1: বকেলা বিদেহি টিফুনাং ঠিকাবো কদা সাউ খানমিনহা খানাবালাই ঠিকালা ডিমা জাদিনি ফাপ এব হাফসাওয়া কোফাই দে ঠিকা দে দিস্রু সাইনসি জিনি ডিমা জাদিহা হাজাই ফিনফেজাং ঠি খানাবা ঠিকালা নি দিস্রু মামানি খানমিন কে খানা খাবা
0: ই তিনি আং দিস্রু নি খানমিন কে খানাহি হামসিনিং খাজা লাকা দিস্রু দুহাবো জিনি ডিমা জাদিহা দংখাদে জিনি ডিমা জাদি সাইন দাইনে নিং জিনা খামু দিস্রু নিং জিনি ডিমা জাদিহা ফাইফিন ফাইফিন
1: ঠিকালা বডি সুনি জিনি বুমা বনি গাইন সারি ফিন সারি জিনি এবরি গুরি জান ফাইন বকি জিন দুহা ইয়া হই আই আর সুমি কে ইয়া মা কো মলাই নি গ্রাজা নিং জিবি দাজা সঙ্গলি আমাই
0: আমাই ঠিকা দে আংগো দিশ্রুনি সগারি হা রিগু রিজাম ফাইন জিনা বালে নিং আমি সহাবো জিনা রিহি দং মাসে খালিম কিটুয়া থাতি দেই আমাই মুলুক নে ফুনু মাসে
1: ওদি সি থিবা দা গো সঙ্গলি আমাই ঠিকানা নি নালাই গো এবো রিগু রিজাম ফাইন কে নং গাহিন ফরি কোয়া থাংমা দা
0: থাংমা আমাই এবো হাসোয়া দং রুসি এবো রিনি আনি থিয়াসিনি লুগু

0: আমাই আমাই
1: সুমু যাবা বাবু আসো দাও
0: আমি জিনি পড়ি আনসার উনি খুশি আবা কবাম বাউডু আমাই এলে হামবা খুশিয়া ইয়াপি সুরমানিস কাহা সাইনলডো নিনি ইয়াভা দূরিকে সাইনলডো নিনিহা পুমানি খাস মাকে
1: বাবু আসো দাও এলে হামবা খুশিয়া থাংবা হা আং নিংটানে ইয়াভা দূরি নিয়াহি খানি হামজমা খাস মারি লাডু বাবু আসো দাও এবো ফেরতিহা পুমানি হামজমা খাস মালা সব বিশেষকে মুচি খুশি হব কাস বাহানি আছিবালা খাস বাহি হামবা খুশি মিঠি হব গাছরে ঠিকা দে ব খাস মানি খাস মানি আনে
0: আমাই নিন কি বেগর কেন ঠিকা
1: থাং বাবা সুদাও নিন হামসে যে খারি হি নিসিনি পরি আনছাও নি খুশি হাবা জেন বাহা ইয়াপ্রি সুরং মাজে হে আং বসানে রিলাডো রিজিং রিজিং খাস মা খুশি দাং বাহা ইয়াপ্রি শ্রিং থিং হাইউ লাউ থিং ডিমা পরি আনছাও ইব হাপসা হা কিম বার কুমালে নি পার খুই সাইন্ডেন নেম জনা থিং
0: আমাই এ ভাষা আনিক বুমামাহি হামসিন খাজা লাড়ু যিনি ক্রিপ ডিমাপুরি আনসার হনি বুমা পাবো এলে নি জামা না রেমু মাটাই আনি নি আবি লাড়ু যিনি ক্রিপ ডিমাপুরি আনসার হনি বুমা পাবো এলে নি বউ মাইটিং এলে নি থিবারিং টিং
1: বাবু আসু দাও
0: আমাই ঠিক আছে আম থামা যাবা নিনি খাসো মা রামা বউ মাজাং আং দিনি জারি নি খুশিয়া ইয়াপ্রি সুরদু আনি ইয়াপ্রি সংটনা নিয়া সংটনা নিয়া
2: ওই খবলু নেশোটো জুনে দিনি দে পরিকুয়া থেকে কানা এরা নিং করি লেলা না
3: যারে যারে খাবলু ঠিক আছে
2: ওই খবলু নেশোটো ও গো মেসং মেসং নিজাং দে মতলা সচিং জং সিসি ফেবা নোয়াডু
3: মুখই ব্রাহা
2: ও গো ইজাং দেগে নাই নুরং গিলিয়া
3: ও নুকা নুকা কি বুলা সাইজা লিহিতি
2: হাই গো সাইজা লিসা না
3: নিয়ামা ও গো বলা বুড়ি গুড়ি জাম ফাইকি নু কাহি ফাইডিটি গো চে চে মোর বা ঠিকা বনা খাবনু
2: কি বিজাং দা নুয়ারি গুর মাই গাই ডোঙা গাও বাজিয়া বাইগু বালা দিনি ডাঙ্গান গাই দাই পুন্দাই গো গাইমা পিনমা নন্তি না নাব দে রে
3: ওডি নি আইলা মনাং গদান কিছনি কাহি ফিনিলা দিনি দাহানি মুলুখালা মাল লেখা মায়া জাদুতি না
2: এ ওডি নি খাপলিং পরি কো বুদং সরে লুকাডো সজং সিনিং দং মানুয়া
4: ও জাবলা মগনি নিসিরা সুমাদি কে মসা লাইবা পরি কো থামিয়া
2: জুমজে থাঙ্গাও দং মানাং খায়ও দং মানাং ইন্দানে সুমাডো
3: সুমাডো ও আং থারমে কা বাউরিং নিং বাউরিং গাউ জাহিবো

0: রংপাং সুমিত্র থাউসেন উমারা জিয়ং খান্তাস রংপাং খোসল্লা লাংটাসা এবকে বসম জাহি সালাইবা সুলেখা রাজিয়ং খ্রিপ নে হানজাও মাখা সৌমাখনা দিহি জিনি মলিউরা ইয়র ক্লাব সালাইয়াবা জাহুন থেসা এরাহানি জামকা
1: দুশুশিয়া ওয়াটেলি মুলিউরা ইয়ত ক্লাবনি ডাঙ্গাসা ডাঙ্গা জুসালেয়াবা গিবরিংগেটা প্রোগ্রামকে খনালাইকা এবকে দিনে খনারি পিনবাসে আকাশবাণী শিলচর ডকনা নাগর জাপটাই রেজায়া সত্যজিৎ বর্মনী কুরংহা।

আকাশবাণী শিলচর গ্রাউজমা ফরিদু বিশ্বামী বর্মন মন্ত্রী হজর ড হেমন্ত বিশ্ব শর্মা মিহা কেন্দ্র নিহাদি হাডাম নাইশ মন্ত্রী শিবরাজ সিং চৌহানী লুগু গ্রন্থা আসাম নিহাদি হাডামনি বেকরিং ব্যায়ামকে হামকে দৌড়িমাকে মাইপাহি সাইনলিবা এব সাইনলিবা হা হাদি হাডামনি বেকরিং ব্যায়াম থাংরা হুইয়াওয়াইমা কোল্ড স্টোরেজ হামদৌরিমানী হাটাইনি লুগু জুফামা হাদি হাডামকে বর্মা গনং সালামানি বিশ্বভাবু সাইনলিবা আসামনি হাদি হাডাম ডাঙিয়া সারও এব হাম্বা ব্লামকে মাইরে বুনিক্লাহি মন্ত্রী হজা কেন্দ্রনি হাদি হাডাম নাইশ মন্ত্রীকে জুরুমানে বিলাবা এব সাইলিমানী মেলা রাজিনী হাদি হাডাম নাইশনি হামকু দৌড়িয়াবা প্রজেক্ট বুটুকে বাঘলা নিপ্রাং সাইনসৌমা ওদেহে লাখপতি ডিডি স্কিমনি কে স্কাং লাংমানী বিষয়াবো সাইলিলাইবা মন্ত্রী হজা ওদি নীতি আয়োগনি গদাইন খামিয়াবা চেয়ারম্যান অশোক কুমার লেহারিনি লুগু গ্রন্দাদা গ্রাইন চেয়ারম্যান জাবানি বুনটেনিবু হামজৌমা খনারিবা মন্ত্রী হজা মিয়াহা ইন্ডিয়ান এন্টারপ্রাইজ কোম্পানিনি চেয়ারম্যান ওদেহে ডাইরেক্টর রাজেন বার্তি মিত্তালনি লুগুবু গ্রনি আসামনি বুনি অর্গানাইজেশনের বিশিঙা সালাইয়াবা প্রজেক্ট বুটু ওদেহে বুনছিনি হাবা ঘন্টায় মাইপাহি সাইলাইলাইবা ডক্টর শর্মা এল এন টি কোম্পানিনি চেয়ারম্যান এস এন সুব্রমণিয়াম লুগুবু গ্রনিবা আসামনি গ্রাসাওনি মজাংয়াবা মুগারিনি ওদেহে এব ইন্ডাস্ট্রি কে হামকু দৌড়িমানে মেহা স্নেহজুরি মাইপাহি মুগাও অভিযান জেনকা নিউ দিল্লিহা ডোনার মন্ত্রী জ্যোতি আদিত্য সিন্ধিয়া মন্ত্রী হজা ড হেমন্ত বিশ্ব শর্মা ওদেহে কেন্দ্র নেরি নাইসম মন্ত্রী প্রায় পবিত্র মার্গারিটা ডংবা সাংকিলে এব অভিযানকে জেনবা আসামা মুগা ইন্ডাস্ট্রি কে মুলুকনি ব্র্যান্ড হিসাব জাং সালামমানে এব অভিযানকে জেনবা মেলা মন্ত্রী মুংশ্রী সিন্ধিয়া সাইন্টিবা মাঝি সে বস্তুকে রিপাডারা এব অভিযানী দ্বারা যা মুগা ক্রাংয়াবা হ্যান্ডলুম টেক্সটাইল ইন্ডাস্ট্রি ওদেহে হাটানিনি বিজনেস ক্লায়ারও নে লেংবারাই রিমা ওদেহে ইন্টারন্যাশনাল মার্কেটা মুগা ইন্ডাস্ট্রিনি মানরিহি ডেংপা মানটিহি বল সাংমা আসাম বিধানসভানি স্পিকার রঞ্জিত কুমার দাস মিয়াহা দারামা পেজাং কংগ্রেস বিধান পরিষদী দলনি হজা ওয়াজিদ আলী চৌধুরীকে আসাম বিধানসভা বিরোধী দলনি হজা হিসাব জাং মানরিবা বিরোধী দল হজা হিসাব জাং ওয়াজিদ আলী চৌধুরী বুবাইন আজাউনাংটিহি গ্রাউজমাহা খনারিবা আসাম সরকারনি ফ্রং ফাইগিনিয়াবা জুননি সাইনমহা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেহা রাজিয়ানী টিকেবু কুটিসি বুফাং গাইমানে হাবা গন্টে আজাওবা সেল্ফ হেল্প গ্রুপা লাকটিম জিবুমাটিনি বুফাং ডোহিম সাইনজুরকে বুফাংসা গাইবাহা জুফা মানে রাজ্য সরকারনি হাগ্রা কে স্লাম স্লাম্মা এক্সপেনশন অফ ক্লিন এনার্জি ইন্টিগ্রেশন টিম মডার্ন টেকনোলজিনি দ্বারা যাং বুমফাং সামফাংকে রাউকিমা ওদেহে হামকু দৌড়িমা ওদেহে নাইডারা এব খুশি হাবাকে আজাওয়া এব খুশি হাবাকে এপাইমানে রাজ্যনি পঞ্চায়েত ওদে নলাই হামকু দৌড়িয়াবা ডিপার্টমেন্টনি মন্ত্রী অতুল বরা ডিপার্টমেন্টনি অফিসার রাউনি লুগু এব হাবাকে মাইপাহি সাইলাইলাইবানে মেল খাম্বা বুফুং গাইমানি এব খুশি হাবা সুবংটু রাউকে গবাবামে ওদে হামসি নাইসহি এব অভিযানকে সালামকুমানে ডিপার্টমেন্টনি অফিসার রাউকে মন্ত্রী বরা সানিবা সিবিএসসিনি দ্বারা যাং সালাইয়াবা ক্লাস টেন ওদে ক্লাস টুয়েলভ ফরি আনসারাওনি আনসার সিট স্ক্যান কপি পিন এভিলেশন নিকলাইহি লাইভ পোর্টেল চালু লাইকা ফাইগিনিয়াবা জুননি ডাইনি সাইন্দ সুশি এব পোর্টেল খোলা দং নামটিহি সিবিএসসিনি ফ্রং খনারিবা আনসার সিটনি স্ক্যান কপি মাইয়াবা ফরি আনসারাও এব ব্লামকে মাইনাংটিবু সিবিএসসিনি ফ্রং খনারিবা দেশ গিবিং জাংবাউসি জাহি কাছা জেলা হা আবু ঠাঙিয়াবা পৈলা জুননি ফ্রাং ক্যাট পাচাহ অভিযান জেনকা এব অভিযান হা এব ডাইন শিশ শিশলি নাংনে জেলা নিক্রিপ নলাই হা এব অভিযানের বিশিঙা মিরিগমানে মেল ওদে গিবিন গিবিন খুশি হাবা আজাও নাংনে মেলা হাদি হাডাম নে অফিসার ডাঙিয়াশা ওদে ওদে হাদি হাডাম নে রিংক্রিন রাও টংফানাংটিহি গ্রাজমা মাইবা গ্রাউজমা পরিবার দিনে এরানং জামকা আকাশবাণী শিলচর যিনি দাহনানি বসমতি বসাইনি ডিমাসা প্রোগ্রাম মাসগাং টহা রাজাবটাই হাকজারা রাজাবটাইগ্রা এখন নালা নালাইনি

0: at 74,346. The NSE Nifty slipped 78 points to settle at 23,406. The broader market at the National Stock Exchange also ended in the negative zone. In badminton, India's Ayush Shetty entered the second round of the Indonesia Open Super 1000 after defeating China's Wang Hongyang in a comeback victory, winning 8-21, 22-20, 21-15. India also registered a notable win in mixed doubles with Rohan Kapoor and Ritwik Agarde defeating Chinese Taipei's Yang Po Suan and Hu Lingfang. And with that, we end this news bulletin.
1: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन जब कोने कोने पहुंचा दूरदर्शन कहानी नहीं बदली स्टाइल गया है पर जो कहानियां हम सुनते आए देखते आए अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल
2: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री
3: আকাশবাণী শিলচর অনুষ্ঠান পরিচিতি প্রথমে আজকের সন্ধে 6:15 দুটি পাতা একটি কুঁড়ি চাষাবাদের কথা সন্ধে 6:45 এতে কিভাবে গো মহিষের দুধের উৎপাদন বাড়ানো যায় এ নিয়ে বলবেন ডক্টর অখিল চন্দ্র চৌধুরী এর অবহিত পরেই শুনবেন চাষের গান নাজিমুদ্দিন বড়ভূঁইয়া ও অন্যান্যদের পরিবেশনায় রাত 7:15 হিন্দি ছবির গান রাত 8:00 কথিকার অনুষ্ঠান এতে মারানারে তুহু মাম শ্যাম সমান এ নিয়ে বলবেন সুমিত্রা দত্ত দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15 রাত 9:30 গীতাঞ্জলি রাত 10:00 শুনবেন ওস্তাদ বাহাদুর খাঁর শরৎ বাদন এছাড়া লঘুশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে টপ্পা শুনবেন রাত 8:15 আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন এবারে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি আগামীকাল সকাল 6:10 বন্দনা খেতে খামারে সকাল 6:30 অনিমেষ দেবের পরিবেশনায় লোকগীতি সকাল 6:35 ও দুপুর 1:40 বেলা 11:30 আমার কথা অনুষ্ঠান এর অপবহিত পরে শুনবেন বিভিন্ন শিল্পীর পরিবেশনায় লোকগীতি সুপ্রভাত সকাল 7:05 দেশ বন্দনা সকাল 7:20 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী মনীষা মুরলী নায়ার সকাল 7:40 ও দুপুর 1:00 তাপস রায়ের কণ্ঠে নজরুল গীতি সকাল 8:40 ও দুপুর 2:45 হিন্দি ছবির গান সকাল 8:50 বেলা 10:30 বেলা 12:00 রাত 7:15 বলে বিশ্রে সকাল 9:15 সকাল 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে ওস্তাদ সুলতান খাঁর সারেঙ্গি বাদন শুনবেন বাংলা ছবির গান বেলা 10:00 বেলা 11:00 আধুনিক গানের শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায় ও দ্বিজেন মুখোপাধ্যায় দুপুর 1:15 শিল্পী জয়শ্রী গুপ্ত বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন চৈতালি ধর বিভিন্ন শিল্পী কণ্ঠে বাংলা গান বেলা 12:30 দুপুর 2:00 ইন্দ্রজিৎ দাসের পরিবেশনায় দোতারা বাদন ভজনের শিল্পী পণ্ডিত দীননাথ মিশ্র ও পুষ্প পগধারে দুপুর 2:30 বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35 সন্ধ্যে 6:15 যুববাণী চাষাবাদের কথা সন্ধ্যে 6:45 রাত 8:00 খেলার জগৎ তনিমা ঠাকুরের কণ্ঠে ঠুমরি শুনবেন রাত 8:30 দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15 রাত 9:30 সৃজন রাত 10:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন বিদুষী মণিমঞ্জুষা মজুমদারের কণ্ঠে

এতক্ষণ প্রথমে আজকের এবং পরে আগামীকালের অনুষ্ঠানের পরিচিতি শুনলেন। ঘোষণা: স্বাস্থ্য সচেতনতার নতুন উদ্যোগ নিয়ে আকাশবাণী শিলচরে শুরু হতে চলেছে একটি ফোন ইন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে থাকবেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা। আগামী 6 জুন শনিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তি নাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন 262779 এই নম্বরে। আকাশবাণী শিলচর। এখন শুনবেন অনুষ্ঠান দুটি পাতা একটি কুঁড়ি।

চা শ্রমিক ভাই বোনেদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের দুটি পাতা একটি কড়ি অনুষ্ঠান। চা শ্রমিক ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের অনুষ্ঠান আমরা শুরু করব ঝুমুর গান দিয়ে। পরিবেশনায় ময়নাগড় চা বাগানের মাদল সংস্থার।

0: ময়নাগড় চা বাগানের মাদল সংস্থার শিল্পীটা। চা শ্রমিক ভাই বোনেরা, এবারে পরিবেশ দূষণ রোধ ভবিষ্যতের জন্য ইনি আমাদের এই দুটি পাতায় একটি করে অনুষ্ঠানে বলছেন নির্মল প্রসাদ।
1: আজকাল পরিবেশ নামকে এগো শব্দ শুনালা, একর মতলব ভাইল প্রকৃতি, মানব সমাজ, পেড় পৌধা আর পৃথিবীকে সমস্ত।

দুটি পাতা একটি করে অনুষ্ঠানটি শেষ হল। আকাশবাণী শিলচর, এখন শুরু হচ্ছে চাষাবাদের কথা।

0: কৃষক ভাই বোনেদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের চাষাবাদের কথা অনুষ্ঠান। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, নিরাপদে আছেন। তাপমাত্রার পরিবর্তন হচ্ছে এবং আপনারা যারা রোদে পুড়ে জলে ভিজে কাজ করেন তাদের জন্য এই সময়টা অবশ্যই নিজেদের শরীরের যত্ন নিতে হবে, তার সঙ্গে পাশাপাশি যত্ন নিতে হবে নিজেদের গবাদি পশুর এবং অবশ্যই পরিবারের সব সদস্যের। কৃষক ভাই বোনেরা, আজ আসরের প্রথমেই আমরা শুনব একটি কথিকা, কিভাবে গোমহিষের দুধের উৎপাদন বাড়ানো যায়। বলেছেন অখিল চন্দ্র চৌধুরী।
1: প্রথম কথাটা হয়েছে যে যিকোনো মানুষে কয় যে গরু গাভীর মুখে দুধ, গতিকে যেহেতু গাভীর মুখে দুধের কথা কৈছে তার মানে গাভী একটাই যদি সুস্থ অবস্থাত ভালো করে খাওয়া দাওয়া করে তখন দুধের পরিমাণ বাড়ে। এখন প্রথম কথা হয়েছে দুধের ঘর সম্বন্ধীয় আমি কিছু কথা বলতে চাই। এই বিষয়ে যেখানে আমরা গাভীর ঘর বানাই ওই ঘরটা উত্তর দক্ষিণ দিকের হওয়া উচিত, আর ওই ঘরটা যাতে সকাল বিকাল দুই বেলায় যথেষ্ট রোদ বা বাতাস ঢুকে বা যথেষ্ট রোদ পড়ে ওই রকম জায়গাতে শুকনো হয়ে যাতে থাকে এরকম জায়গাতে গাভীর গরু রাখার ঘরটা বানাইতে লাগে। এখন যে ঘরটার উচ্চতা কমসে কম 9 ফুট হওয়ার দরকার যাতে সুন্দরভাবে রোদ আর বাতাস চলাচল করতে পারে। নিচের যে ফ্লোর আছে ওই ফ্লোরটা পাকা করতে পারলে ভালো, না হলে সমান করে কাঠের তক্তা দিয়েও এটা বানানো যায় যাতে সব সময় শুকনো হয়ে থাকে আর পরিষ্কার করার জন্য সুবিধা হয়। দ্বিতীয়তে আমাদের যে পশুর খাদ্য আছে এই সম্বন্ধে পুষ্টিকর খাদ্য, পশুর মেইন খাদ্য হচ্ছে সবুজ ঘাস, সবুজ ঘাস বা লাটা পাতা এগুলো আমরা পশুর খাদ্য হিসেবে ব্যবহার করি, আর সবচেয়ে জরুরি তৃণ জাতীয় উদ্ভিদ যে পশুর খাদ্য হিসেবে আমরা ব্যবহার করতে পারি। আমরা দিনের সময় বা রাত্রে যে সময়ে বায়ুমণ্ডলের উষ্ণতা কম থাকে মানে ঠান্ডার সিজন, ঠান্ডার সময়ে আমরা পশুর খাদ্যগুলো যেরকম কাটা ঘাস বা কোনো লাটা পাতা যোগান ধরতে লাগে, এইগুলো মানে মেইন খাদ্য হিসেবে ব্যবহার হয়। তার উপরেও যেগুলো গাভীর দুধ দেয় তারাকে আমরা খাদ্য হিসেবে চাপড় কুড়া ভুসি বা চাউলের খুঁট বা খৈল এগুলো দেওয়ার প্রয়োজন। 1.5 লিটার দুধ দিয়ে গাভী একটাকে 1 কেজি সারা দিনের ভিতরে দানা দেওয়ার দরকার। দানার সঙ্গে সাপ্লিমেন্ট যে ভিটামিন বা ক্যালসিয়াম বা ফসফরাস এগুলো মিনারেল থাকা বাজারে কিনতে পাওয়া যায় এটার মিক্সারটা পরিমিত হিসাবে যে কোম্পানির রিকমেন্ডেশন যেটা করা হয় এরকম 5 চামচ বা 6 চামচ ডেইলি একবার দানার বা খোড়া ভুসির সঙ্গে দেওয়া প্রয়োজন। সঙ্গে কিছু লবণ, ধরেন 6 চামচ লবণ এই দানার সঙ্গে মিক্স করিয়ে দিতে পারবেন বা গুঁড়ো খাদ্যটার সঙ্গে মিক্স করিয়ে দিতে পারবেন। এখন 2 নম্বর কথাটা আপনি বললাম যে খাদ্য ভালোভাবে পাইলে গরুর দুধ দিব। এখন কথা হয়েছে কি স্বাস্থ্য ভালো হইলেহে খাদ্য খাইব। যদি কোনো গরুয়ে খাদ্য খায় কিন্তু তার শরীরের গঠন ভালো না, মানে শরীরে কোনো রোগ থাকতে পারে, প্রথম রোগ যেরকম ধরেন কৃমি যদি হয় এই কৃমি থাকলে শরীরের যে গঠন খারাপ হইব যতই যে খাওক না কেন। এখন কৃমির ওষুধ দিতে হইলে আমাদের শিলচরের হসপিটাল যে আছে শিলচর ভেটেনারি হসপিটাল তার সঙ্গে আমাদের ল্যাবরেটরি আছে, এই ল্যাবরেটরিতে গোবর

পৰীক্ষা কৰে আপোনাৰ কৃমি, কোন কৃমি হৈছে, এই কৃমিটাৰ ধ্বংস কৰাৰ জন্য ওষুধ থাকে, এই ওষুধটা খাওয়াইতে লাগে। জেনেৰেলি 45 দিন পৰ কৃমিৰ ওষুধ দিলে খুবেই ভাল। আর ওই কৃমির ওষুধ দিয়ার আগে গোবর পরীক্ষা করাই দিলে ভালো কৃমির ওষুধটা দিয়া যায়। এখন আপনারা যদি গরুর স্বাস্থ্য ভালো রাখতে হয় তাহলে গরুর বেমার প্রতিষেধক কিছু ভ্যাকসিন আছে, এই ভ্যাকসিনগুলো দিলে যেরকম ধরেন বাত বেমার, গলা ফুলা বেমার, পাও ফুলা বেমার, এই বেমারগুলার সময়ে সময়ে ভ্যাকসিন দিয়ার খুবই প্রয়োজন। নিকটতম যে পশু চিকিৎসা কেন্দ্র থাকে ওইখানে গিয়ে আপনারা যদি উপদেশ নেন তাহলে আপনারা উপকৃত হতে পারবেন। এখন কথা হয়েছে কি, যেহেতু আমরা দুধের উৎপাদন বৃদ্ধির জন্যই আমরা গরু পালি, আর দুধের উৎপাদন বৃদ্ধি করতে হলে আমরা সব সময় গরুটাকে পরিষ্কার রাখা দরকার, গরুর স্নান করানি দরকার যাতে গরুর শরীরটা ঠান্ডা থাকে। সব সময় গরু গোহালিত পরিষ্কার করার পরে পটাশ জল দিয়া ধুয়া দিতে লাগে, মধ্যে মধ্যে ব্লিচিং পাউডার দিয়া, যেগুলা জায়গাত হেউলা পড়ে ওইগুলা জায়গাত ব্লিচিং পাউডার দিয়া পরিষ্কার করার দরকার। তার উপরেও মশা মাছি না আবার জন্য বাজারে কিছু ওষুধ পাওয়া যায়, এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। যেমন কিউফোরল, এটা মেডিসিন আপনি 50 লিটার জলে 1 চামচ মিক্স করিয়ে গরু ঘরে স্প্রে দিলে মশা মাছি কম হয়। তার উপরেও কিছু মশা মাছি দূর করার ওষুধ আছে যেগুলোতে বাজারে পাওয়া যায়। আমার বিশেষ প্রয়োজন কথা হয়েছে, যদি একটা গরু শান্ত হিসাবে থাকতে পারে, গরুর শরীর ঠান্ডা থাকে, খাওয়া দাওয়া ঠিক মতো করে, আর তার যদি শারীরিক কোনো ধরনের অসুবিধা হয় না, তাহলে এই গরুর দুধ উৎপাদন ক্ষমতা বাড়বই। আপনারা যখন দুধ মানে দুধ টানার সময় সব সময় দুধের ওলনগুলা পটাশ জল দিয়া ধুয়া দিতে লাগে, পরে 5 থেকে 7 মিনিটের ভিতরে দুধ টানিয়া শেষ করা লাগে। আর একজন মানুষে যদি দুধ টানা মানুষ হয় তাহলে দিনে 10টা বা 12টা গরু দুধ টানতে পারে। এখন এইগুলা কথার ভিতরে সবচেয়ে বড় কথা একটা হয়েছে কি, আমরা যদি নিকটতম চিকিৎসা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে কাভিং ইন্টারভেল করে, যে একটা বাচ্চা জন্ম দেওয়ার পরে নেক্সট যে বাচ্চাটা জন্ম হইব তার মধ্যে সময়টাকে কাভিং ইন্টারভেল, এটা সব সময় আমরা মেনটেন করা দরকার। যখন একটা বাচ্চার বয়স 3 মাস হয়েছে তখন আবার তার মাটা প্রেগনেন্ট হওয়ার খুবই প্রয়োজন। এই জিনিসটা মেনটেন করতে হলে আমরা পশু চিকিৎসা কেন্দ্রের যে চিকিৎসক থাকে তাদের সঙ্গে পরামর্শ লওয়া খুবই প্রয়োজন। দুধ টানার সময় দুধ যে টানব, এই দুধ টানার লোকটার শরীরে কোনো ধরনের বেমার না থাকা খুবই দরকার, টান সুস্থ হওয়ার দরকার। তার উপরেও দুধ টানার আগে সাবুন দিয়ে ভালো করে হাত ধুইতে লাগে, দুধ টানার পরেও যদি পারেন পটাশ জল দিয়া দুধটা আবার ওলনটা পরিষ্কার করা লাগে। এই গুলা কার্য না করলে গরুর বেমার হওয়ার চান্স থাকে, যেটা আমরা মেস্টাইটিস হওয়া বলে কয়, এটা দুধের প্রোডাকশন কমে যায়। আর যখনই দুধ টানবেন তখনই যাতে কমপ্লিট মিল্ক মানে দুধ টানা হয় এটা খুবই দরকার। এখন মিল্ক ম্যানেজমেন্ট বা ফিডিং ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেহেতু গরুর মুখে দুধ, ওটা আমরা খাদ্যর যে সময় তালিকা হিসেবে আমরা বলতে গেলে সকালে আমরা গরুকে সবুজ ঘাস বা তৃণ লাটা পাতা এগুলা দেওয়ার দরকার, তারপরে দুপুরের সময় কিছু খেয়ার দেওয়া যায়, তারপরে আবার বিকালে যখন ঠান্ডা পড়ে তখন আমরা আবার ঘাস দেওয়ার দরকার, আর রাত্রে একটু খেয়ার দেওয়া দরকার। খেয়ারে ভিতরে গরুর পেটের ভিতরে থাকা বীজাণু বা অন্য পদার্থ যিকোনো যে খারাপ জিনিস আছে এটা শোষণ করে, শোষণ করিয়া এটা গোবরের সঙ্গে বাইর করে দিই, ওই জন্য রাত্রে একবার খেয়ার দেওয়া খুবই প্রয়োজন। জেনারেলি গরম দিনে রাত্রে তারা খাদ্যটা বেশি করে খায় যখন ঠান্ডা পড়ে। এখন আমরা যদি আবার ওপেন গ্রেজিং কয়, যেরকম আমরা ডিগলা দিই বা সারি দিই, এটা করলে তারার শরীরের একটা ব্যায়াম হয়, আর তার উপরেও রোদ থেকে তারা ভিটামিন ডি সংগ্রহ করিয়া তার শরীরে এনার্জি পাইতে পারেন। মিনারেল মিক্সার খাদ্যর সঙ্গে দেওয়া খুবই দরকার, যে আমরা খাদ্যর সঙ্গে কিছু
ডিফিসিয়েন্সি থাকতে পারে, ওইগুলো আমি কাভার।

0: করার জন্য মিনারেল মিক্সার সাপ্লিমেন্ট খাদ্যের সঙ্গে দেওয়ার প্রয়োজন। এরকম যদি একজন ফার্মারে বা একজন দুধ উৎপাদনকারী বা খামারের দুধ উৎপাদনকারী যেগুলো আছে তারা এই রকমই দুধের উৎপাদন ক্ষমতা বাড়তে পারে। এখন আমার আমি আবার কইতে চাই যে গরুর মুখে দুধ, গতিকে স্বাস্থ্য ভালো থাকলে খাদ্য প্রয়োজনীয় খাদ্য যেগুলো আছে এগুলো আমরা যদি যোগান ধরতে পারি গরুর উৎপাদন ক্ষমতা জরুর বাড়ব।
1: আসরে এতক্ষণ শুনলেন কিভাবে গো মহিষের দুধ উৎপাদন বাড়ানো যায়, বললেন অখিল চন্দ্র চৌধুরী। কৃষক ভাই বোনেরা, এবারে আসরে একটি চাষের গান শুনব নাজিমউদ্দিন বড়ভূঁইয়া ও সহশিল্পীদের পরিবেশনায়।

0: কৃষক ভাই বোনেরা, আজকের যুগে যেমন আমাদের কাজ করতে হবে এবং কাজের সঙ্গে জন্য আমাদের কী প্রয়োজন সেগুলোর খবর রাখতে হবে, নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে, ঠিক তেমনভাবেই কিন্তু আজকের দিনে খুবই জরুরি নিজের আমি কীভাবে মানুষের সামনে যাচ্ছি বা নিজেকে আমি কীভাবে চর্চা করছি, নিজের শরীর, নিজের স্বাস্থ্য পাশাপাশি নিজের দর্শন অর্থাৎ রূপ চর্চারও কিন্তু আজকের দিনে গুরুত্ব আছে। খুব সাধারণভাবেই কিছু রূপচর্চা বা খুব সাধারণ হালকা কিছু প্রসাধনও কিন্তু উল্টো দিকের মানুষটার আমার প্রতি মনোভাব অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারে। তাই এবারে আসরে চলুন প্রসাধন ও রূপচর্চা নিয়ে একটি কথিকা শুনি, বলেছেন শিল্পী রায়।
1: প্রসাধন ও রূপচর্চা এই বিষয়ে রূপচর্চা বিশারদ শিল্পী রায়ের সাথে কথা বলছি। নমস্কার।
2: নমস্কার।
1: মানে একজন প্রশিক্ষিকা হিসেবে আপনি এখানে কাজ করছেন?
2: কাজ করছি, মানে আমি খুব খুশি যে এই নাবার্ডের আন্ডারে যে MEDP যে এই কোর্সটা রেখেছে। আমাদের বেলার তো এগুলি আমরা খুব কষ্ট করে পাল্লা শিখেছি, এখন মানে এই সুযোগটা দিচ্ছে সব প্রত্যেকটা নারী মেয়েদেরকে। মানে অনেকজন তো আমার পার্লারে আসে যে পয়সার জন্য শিখতে পারে না, এখানে এসে ফ্রিতে কোর্স করছে। আর আমারও প্রথমবারে এতটা স্টুডেন্টকে একসঙ্গে 30 স্টুডেন্ট এখানে মানে একসঙ্গে যে শিক্ষা দিতে পারছি। মানে আগে তো কয়েকজন দিতাম, কিন্তু এবার এত বেশি স্টুডেন্ট আর ওদের এত ইচ্ছুক দেখে খুব ভালো লাগছে আর কি।
1: আপনার নিজস্ব একটা বিউটি পার্লার আছে?
2: হ্যাঁ, আমার নিজস্ব একটা বিউটি পার্লার আছে। আমি আজকে 8-10 বছর হচ্ছে এমনি পার্লার চালাচ্ছি। আগে তো বিয়ের আগেও এমনি নিজে ঘরে করতাম। তবু এই মেসেজটা সবাইকে দিতে চাই, মানে সবাই যাতে নিজের পায়েও দাঁড়াক ভালো, মানে নিজের অ্যাটলিস্ট মানে নিজের কেয়ারটা তো নিতে পারবে, রূপচর্চা নিয়ে তো কাজ করতে পারবে না।
1: আর এটা একটা এমন একটা জিনিস যে সবাই চায়, সব মেয়েই চায় কিছুটা কিছু মানে সাজগোজ ভালোবাসে এবং করে।
2: আগে তো সেমন এই যে বাচ্চা মেয়েরা নাচ গান করছে, প্রত্যেকটাকে সাজাতে হয়। তো একটা মা যদি জানে ওর নিজের বাচ্চাকে তো অ্যাটলিস্ট সাজিয়ে গুজিয়ে স্টেজে উঠাতে পারবে না, ওইটাই মানে আমি চাই সব মারা যাতে আগে যারা শিখতে ইচ্ছু পারেনি সবাই এসে শিক্ষা নিতে।
1: এখন একটা সরকারিভাবে একটা সুযোগ পাচ্ছে যেটা আগে ছিল না।
2: আগে ছিল না এটা, এখন যে সরকারে এত বড় সুযোগ দিচ্ছে সবাই যাতে এসে এই ইয়েটা নেই সুযোগটা নেই আর কি।
1: আপনার যে বিউটি পার্লার আছে এখানে কি আপনি শেখানো না শুধু কাজ করেন?
2: না, আমি শেখাইও আর কাজও করি নিজে। প্রত্যেকটা পুজোতে তো সবাই সাজতে চায় না খুব সুন্দরভাবে, এত টাকা খরচা করে তো সবাই ইচ্ছা থাকলেও তো পারে না পার্লারে গিয়ে সাজতে। এই ট্রেনিংটা যদি নেয় ওরা নিজেরা হাতে পায়ে যত্ন নিতে পারে, মুখের

0: সাজগোজ করতে পারে, খোঁপা বাঁধতে পারে না, চুলের স্টাইল করতে পারে, ওইটাই আর কি। এটা নেওয়াটা খুবই জরুরি মনে করি।
1: আচ্ছা, আপনি যে শেখান, কী কী শেখান?
0: আমি এখানে তো মানে বেশি অ্যাডভান্স বেসিক কোর্স মানে এইটার মধ্যে আছে থ্রেডিং, কলকা, তারপরে মেকআপ, হেয়ার স্টাইল, হেয়ার কাটিং, মেহেন্দি, এগুলি শেখানো হয়। তারপরে মন্টি ম্যামে আরও ওদেরকে দুইটা কোর্স করাতে বলেছিল এক্সট্রা, ওই ফেসিয়াল করেছি, চুলের স্পা, কীরকম চুল যত্ন করতে হয়। আজকাল তো সবারই চুল পড়ছে, তো প্রত্যেক ঘরে ঘরে ওরা যদি নিজেরা চুলের স্পা করতে পারে, ওই প্রসেসটা আমি শিখিয়েছি আর কি ওইটা।
1: তো আজকে আমাদের কথাবার্তা যারা শুনবেন, অনেকেই শুনবেন, তারাও যাতে আগ্রহী হয়, সেজন্যই আপনি যদি এই বিষয়ে একটু বলেন কীভাবে চুলের যত্ন নিতে হয়।
0: ওই তো চুলটা আপনি স্পা করলে তো প্রত্যেক মাসে যদি একবার স্পা করেন আপনার চুল পড়া কমবে। এটা তো কি বলবো আমরা, চুলে সার দেওয়ার মতন আর কি, সারের কাজ করে। যেমন আপনার চুলটাও সফট হলো, ওখান তো পলিউশন এত বেশি না, আর তার মধ্যে চুল তো সবারই পড়তে থাকে। চুলের জন্য অ্যাকচুয়ালি ক্যালসিয়ামের অভাব থেকে চুল পড়া শুরু হয়। ক্যালসিয়ামটাও প্রত্যেক মেয়ে লোকরা যদি ক্যালসিয়ামটা ঠিক রাখে তো চুলটাও ঠিক থাকবে আর চুলের যত্নটাও সুন্দর হবে।
1: তো সেটা কীভাবে করবে একটু যদি বলেন।
0: তো এটা তো মানে ক্রিম দিয়ে আমরা মাসাজ করে, মাসাজটা হলে জরুরি। আপনার যদি ক্রিমও না থাকে ঘরের মধ্যে, অয়েল দিয়ে প্রত্যেক সপ্তাহে অয়েল ম্যাসাজ করে মাসাজটা বেশি জরুরি আর কি। মাসাজ করলে যেমন ব্লাড সার্কুলেশন হয় আমাদের স্ক্যাল্পে, যেমন মাসাজটা দরকার আর কি, বুঝছেন?
1: সেটা করতে পারেন,
0: এটা করতে পারেন। আর একটু স্টিম দিতে হয় ঘরের মধ্যে, যদি আপনার মেশিনও না থাকে, পার্লারে তো মেশিন থাকবে, আচ্ছা ঘরে তো থাকবে না, একটু গরম জল করে টাওয়েলটা করে মানে অয়েল ম্যাসেজ করে আপনি স্টিম দিতে পারেন, এজ এ স্পার কাজ করবে আর কি।
1: এতে কি হবে?
0: এতে আপনার চুল পড়বে না, তারপরে চুল অল্প বয়সে পাকবে না। এখন তো দেখি বাচ্চা বাচ্চা চুলরা পাকে, আমার তো 40 ইয়ার্স হয়ে যাচ্ছে, একটা চুলও এখনও পাকা দেখছেন না। কারণ হচ্ছে কারণ আমরা যত্ন নিচ্ছি না। আমার এইজ দেখলে তো মনে হবে না আমার এতটুকু এইজ মনে হচ্ছে আপনার, ওই আমরা মেনটেনেন্স করতে পারছি। এই জন্য বলছি এই শিক্ষণটা যদি শিখে প্রত্যেকটা মেয়ে লোকরা ইয়ংও থাকবে আর সুন্দরও থাকবে, ওইটাই আর কি।
1: তারপর আর কি শেখানো হয়? মেহেন্দির কথা বলছিলেন, মেহেন্দিটা কীরকম শেখানো হয়?
0: মেহেন্দিটা মানে হাতে ধরে সবাইকেই শিখিয়েছি বলতে গেলে, মানে ওরা তো হাতের কোণই ধরতে পারে না। প্রথমে আমরা কাঠ পেন্সিল দিয়ে মানে আর্ট করা শিখিয়েছি হাতে ধরে ধরে। অনেকজন তো বয়সও হয়ে গেছে, বললো না 45 এসেছে শিখতে আমাদের ইয়েতে, মানে ওদেরকে হাতে ধরে ধরেই শিখাতে হয়েছে। তারপরে কোন কিভাবে ধরতে হয়, কোন কিভাবে বানাতে হয়, মেহেন্দির কোন কিভাবে বানাতে হয়, ওইগুলি শিখিয়েছি।
1: আর আরও অনেক বিষয়ে আপনি কাজ করছেন, তো সব বিষয় নিয়ে কিছু কিছু যদি বলেন।
0: কি বলবো আর, মানে প্রত্যেকটা জিনিস এই যে আমি যে একটা বিউটিশিয়ান, আমার তো 2 বাচ্চা আছে, ঘরের সংসারের কাজও নিজে সবটা করে। তারপরে আমি বলবো সবাই, নিজের ঘরটা তো আগে মেনটেন করতে হবে, তারপরে তো বাইরের কাজ করব না, তার জন্য অ্যাক্টিভ থাকতে লাগবে, তোমাকে সুস্থ থাকতে লাগবে। তে আমার মানে বিউটিশিয়ান হলে নিজে সবটা কেয়ার করা যায়, মানে পার্লারে যেতেই হয় না, সব নিজে ঘরে বসে আপনি নিজেরটা নিজেও করতে পারবেন, অন্যজনকেও করাতে পারবেন,
1: কম খরচেও হবে,
0: কম খরচেও হয় আর কি।
1: আমরা কিভাবে মুখের যত্ন নেব?
0: মুখের যত্নই তো আমরা অ্যাকচুয়ালি ডায়েটটাও সবচেয়ে প্রয়োজন। আমি তো পুরা ডায়েটিশিয়ান বলতে গেলে, মানে এই যে কি বলবো, আপনি অয়েলি জিনিসটা একটু অ্যাভয়েড করবেন, সব কিছু তো আমাদের খাওয়ানোর উপরেই আর কি যত্ন, না আমাদের শরীরটা হলো যে আমরা যেভাবে যত্ন করবো এটাই সুন্দর। মেকআপ তো সাময়িক একটা, কিন্তু ন্যাচারাল সুন্দরটাই আমাদের। জল বেশি করে খাবেন, ওইটাই স্কিনটা সুন্দর থাকলে আপনার সবাই সুন্দর থাকবে।
1: জল বেশি খেতে হবে,
0: তারপর আমরা অ্যাভয়েড করবে, আর ফাস্ট ফুড একদম টোটালি বন্ধ।

0: আমরা এজ এ বিউটিশিয়ান আমি তো একদম ফাস্টফুড বাইরের কিছু ছুঁই না, মানে ওইটাই আর কি একদম
1: নেচার। এক কথায় আমাদের পেট ভালো থাকলে সবকিছু ভালো,
0: থাকলে সবকিছু সুন্দর থাকবে, মেনে একটু মানে নিজের মুখটা সামলানো আর কি।
1: হাত পায়ের যত্নটা কিভাবে নেব?
0: হাত পায়ের যত্ন ওই তো আমরা
1: ফেটে যাচ্ছে বা হাত অনেক রকমের অসুবিধা হয়,
0: একদিন আমরা ওই তো পেডিকেয়ার করবো, পেডিকেয়ার ওই তো আমরা অনেকজনে জানি না যে পায়ের যত্ন নেওয়া, হাতে পায়ের যত্ন নেওয়া সবই আমরা মানে বিউটিশিয়ানের কাজ কাজের মধ্যে আসে। তো আমরা সপ্তাহে একদিন হয়তো তাড়াহুড়া, মারা তো সবই তাড়াহুড়া করে স্নান করবেন, একদিন সন্ধ্যার সময় আপনি গামলা একটা নিয়ে জল একটু গরম করে পা চুপিয়ে ওই তো ব্রাশ দিয়ে ইয়ে করবেন, শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবেন, তারপরে একটু মাসাজ করে নেবেন ক্রিম দিয়ে বা একটু অয়েল দিয়ে, ওইটাই আর কি পায়ের যত্ন। তো পাও ফাটবে না শীতের দিনে, আপনার পা সুন্দর থাকবে। আমি মানে ন্যাচারালি বলতে চাচ্ছি আর কি, যাতে পয়সা খরচা না করে আপনি এই কাজ করে করতে পারবেন, অত ক্রিম আর ইয়ের প্রশাসনের ইয়ের দরকার নেই, আপনি ঘরে বসে আপনি হাতে পায়ের যত্ন নিতে পারেন। একটু গরম জল একটু বালতিনে গামলার মধ্যে নিয়ে ইয়ে ক্লিন করে তারপরে অয়েল ম্যাসেজ করে নেবেন,
1: অন্তত সপ্তাহে একবার করতে হবে,
0: সপ্তাহে একদিন করতে হবে, আর চুলের জন্য তো মাসে বা পনেরো দিনে আপনি একবার নিতে পারেন। আর
1: ঠিক সেভাবে হাতের যত্ন,
0: হ্যাঁ ঠিক সেইভাবে হাতের যত্ন আমরা ওইভাবেই করি আর কি।
1: এছাড়া আর কি কি শেখান?
0: এছাড়া ওই তো শাড়ি কিভাবে বিয়ে, এখন তো খুব ট্রেন্ড চলছে মানে খুব ফ্যাশনেবল শাড়ি পরানো, ওইগুলি শিখিয়েছি, কত মানে 10 রকমের শাড়ি পরা শিখিয়েছি, মানে যাতে ওরা মানে বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করতে পারে সুন্দরভাবে, নিজেকে সেজে গুজে বিয়ে বাড়িতে শাড়ি পরে যেতে পারে কাউর হেল্প ছাড়া, নিজে নিজে যাতে পরতে পারে, ওগুলি শিখেছে। আর যারা শিখেছে ওরা অন্যজনকেও শিখাতে পারবে বা করে দিতে পারবে, ঘরে আরও 10 জন মানুষ থাকলে ওকেও শিখিয়ে রেডি করে দিয়ে দিতে পারবে, ওইটাই আর কি শিখিয়েছে, শাড়ি পরা শিখিয়েছে। আর চুল বাঁধানো, চুল খোপা কীভাবে, বিয়ে বাড়িতে গেলে চুল খোপা বাঁধতে হয়, আর বউকে কীভাবে চুল বাঁধতে হয়, আর ওই যে বাচ্চারা নাচ করছে নাচের জন্য খোপা কীভাবে বাঁধতে হয় ওইগুলি শিখিয়েছে। থ্রেডিং তো খুবই
1: খুব কম কম চুল থাকলেও কীভাবে এটাকে মেকআপ করতে হয়,
0: খুব কম চুল থাকলেও আমরা ওইটাকে কি সুন্দর বড় খোপা বানিয়ে বাঁধ দিয়ে ওইটাকে রেডি করে দিতে।
1: যারা এখানে শিখছে সবাই কি শিখতে পারছে, মানে সবাই যে খুব ভালো হবে সেটা তো হয় না,
0: 90% ওরা পেরে গেছে, এক দুইজন একটু মানে ওই সম্বন্ধে ওদের একদম নলেজটা কম। আমি মনে করি ওরা যদি ভালো করে প্র্যাকটিস করে নিশ্চয় ওরা পারবে, এত কম সময়ের মধ্যে যে একদম 90%ই পেরে গেছে আমার মতে। তো এখন 2-3 জন তো একটু ইরেগুলার ছিল, ওরা বাচ্চার মা, ওরা রেগুলার আসতে পারেনি, ওদের একটু প্রবলেম হয়েছে ঠিক আছে, কিন্তু ওরা যদি আবার ইন ফিউচারে যদি আরও ভালো ট্রেনিং নেয় ভালো একটু প্র্যাকটিস করে ওরা নিশ্চয়ই পারবে।
2: আসলে এতক্ষণ শুনলেন প্রসাধন রূপচর্চা নিয়ে একটি কথিকা বললেন শিল্পী রায়। কৃষক ভাই বোনেরা, আশা করি কথিকাটি থেকে আপনারা বুঝতেই পেরেছেন যে নিজের প্রসাধন যেমন জরুরি, তার পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে আমাদের পরিবারের মেয়েরাও কিন্তু এই প্রসাধন ও রূপচর্চাকে জীবিকা হিসেবে গ্রহণ করে স্বাবলম্বী হতে পারেন। আশা করি আপনাদের এই পরামর্শগুলো কাজে লাগবে। আজকের মতো স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে আসরের সময় শেষ, তাই আবার পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে কথা বলার আশা রেখে আজকের মতো চাষাবাদের কথা অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

অনুষ্ঠান দুটি পাতা মাফ করবেন চাষাবাদের কথা শুনলেন। উপস্থাপনা ছিলেন পরমা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলচর। এখন শুনবেন হিন্দি ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন আঁচল ছবি থেকে সুমন কল্যাণপুরের কণ্ঠে।

0: রে সমীর, আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন? শরীর গতি ঠিক আছে তো?
1: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
0: আরে এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে। তুই কি আজকাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
1: হঠাৎ এই কথা কেন বলছিস?
0: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে, নাম ডাক্তারের দরবারে।
1: তাই নাকি? কি হবে সেখানে?
0: এখানে অভিজ্ঞ সব ডাক্তার বাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি কথা বলবেন, একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।
1: বাহ, এ তো দারুণ খবর দিলি, আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি।

0: এখন থেকে তবে নিয়মিত কান পাততে হবে।
1: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন? তাহলে সঠিক ও নির্ভরযোগ্য উপায় জানতে আজই টিউন করুন আকাশবাণী শিলচর। সুস্থ থাকার সব প্রশ্নের উত্তর নিয়ে আকাশবাণীর শ্রোতাদের জন্য হাজির থাকছে একটি বিশেষ অনুষ্ঠান ডাক্তারের দরবারে।
2: হিন্দি ছবির গানের অনুষ্ঠানে এবারের গানটিও শুনবেন বিনোদ রাঠোরের কণ্ঠে, ছবির নাম বেখুদী।

গানটি শুনলেন জ্বালা দেহেজকি ছবি থেকে যশোদাসের কণ্ঠে। আকাশবাণী শিলচর স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 7:34:50। এখন কলকাতা কেন্দ্র থেকে বাংলায় প্রচারিত সংবাদ শুনবেন এবং তারপর শুনবেন আঞ্চলিক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। এছাড়াও জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে BS6 মানের যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা DK শিবকুমার আজ 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। 2/3 বেশি বিধায়কের সমর্থন নিয়ে

0: বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের অষ্টাদশ বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। দিল্লিতে আজ একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত। প্রধানমন্ত্রী ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের নিকট আত্মীয়দের এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ অসলো ক্লাসিক দাবায় অষ্টম রাউন্ডে বিশ্বের 1 নম্বর ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উড়ান পরিষেবার ক্ষেত্রে বিমান জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। পশ্চিম এশিয়ায় সামরিক সংকটজনিত কারণে জ্বালানির দামের যে ব্যতিক্রমী অনিশ্চয়তা দেখা দিয়েছে তার মধ্যেও বিমান জ্বালানির দাম অপরিবর্তিত রাখতে তেল বিপণন সংস্থাগুলিকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত বিষয়ে সাংবাদিকদের জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। তিনি বলেন, এর ফলে দেশের বিমান উড়ান পরিষেবা ক্ষেত্রে কর্মরত 77 লক্ষ মানুষের চাকরি সুরক্ষিত হবে।
1: आज माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी की अध्यक्षता में कैबिनेट में बहुत बड़े महत्वपूर्ण फैसले लिए गए हैं, जिसमें आज की जो वेस्ट एशिया क्राइसिस के कारण एटीएफ एविएशन टर्बाइन फ्यूल उसका जो प्राइस बढ़ा है और उसका जो इम्पैक्ट आ रहा है एविएशन सेक्टर पे, उसको मिटिगेट करने के लिए 10,000 करोड़ रुपीज का एक एटीएफ प्राइस स्टेबिलाइजेशन फंड क्रिएट किया गया।
0: মন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রক, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং সরকারের ব্যয় বিভাগ বিমান জ্বালানির মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে গৃহীত এই সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে নজরদারি চালাবে। আগামী 36 মাস এই সুবিধা কার্যকর থাকবে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা পর্ষদকে দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক ও বাস বাতিল করে নতুন যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের মাধ্যমে বাস এবং ট্রাকের মালিকদের BS6 মানের যানবাহন ও বিদ্যুৎ চালিত যানবাহন কেনায় উৎসাহ দেওয়া হবে।
1: दिल्ली के पॉल्यूशन को रोकने के लिए एक लगातार कई स्टेप्स लिए जा रहे हैं। उन स्टेप्स में एक बहुत बड़ा निर्णय लिया गया कि जो 40% कॉन्ट्रीब्यूशन है पार्टिकुलेट मटेरियल का, वो ट्रांसपोर्टेशन सेक्टर के कारण आता है और उस ट्रांसपोर्टेशन में जो सबसे बड़ा कॉन्ट्रीब्यूटर हैवी ट्रक्स और बसेस, पुरानी ट्रकों और बसों को रिप्लेस करने का इसमें फैसला लिया गया है।
0: দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চল ছাড়াও হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশকেও এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি রামেশ্বর থেকে ওড়িশার পারাদ্বীপ পর্যন্ত একটি নতুন উপকূল মহাসড়ক নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে। এই মহাসড়কের জন্য 8,300 কোটি টাকা ব্যয় করা হবে। এছাড়াও মন্ত্রিসভায় 31 নম্বর জাতীয় সড়কে খাগাড়িয়া পূর্ণিয়া সেকশনের উন্নয়ন এবং 231 নম্বর জাতীয় সড়কে বিহারের অংশটিকে 4 লেনে পরিণত করার জন্য 3,936 কোটি টাকা অনুমোদন করেছে। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা ডিকে শিবকুমার আজ 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বেঙ্গালুরুতে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট তাকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান। সিদ্ধারামাইয়া মন্ত্রিসভায় স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা ডক্টর জি পরমেশ্বর উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাদের সঙ্গে আরও 12 জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ বেশ কয়েকজন বরিষ্ঠ কংগ্রেস নেতা এবং তেলেঙ্গানা, কেরালা ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিকে নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত বিধানসভার স্পিকার হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রাক্তন ডেপুটি স্পিকার রুদ্রাপ্পা মানাপ্পা লামানিকে মনোনীত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় ডিকে শিবকুমারকে অভিনন্দন জানিয়েছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী তার কার্যকালের জন্য শুভকামনা জানান। প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের কল্যাণে কেন্দ্র কর্ণাটক সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। 2/3 বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের অষ্টাদশ বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু বিধানসভায় বিরোধী দলনেতার ঘর খুলে দিয়ে পরিষদীয় দলের এই বিভাজনকে মান্যতা দেন। এর আগে আজ সকালে রাজ্য বিধানসভায় নৌশের আলী হলে দলের 58 জন বিধায়কের উপস্থিতিতে পরিষদীয় দলের বৈঠক হয়। সেই বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলনেতা নির্বাচিত হন। মুখ্য সচেতক হয়েছেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান। পরে ঋতব্রত সাংবাদিকদের বলেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দলনেত্রী মনে করেন এবং বিধানসভায় তারা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবেন।
2: রাজ্যের অষ্টাদশ বিধানসভার দায়িত্বশীল বিরোধী হিসেবে আমরা যারা এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছি, আমরা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করব, সদর্থক এবং গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব। সরকার যেটা ভুল করবে, সরকার যেটা ঠিক করবে না, সরকারের চোখে চোখ রেখে

0: সেটা হাউজের ভেতর যে অ্যাম্পিথিয়েটার, সেই অ্যাম্পিথিয়েটারে যেমন লড়াই হবে, হাউজের বাইরে বিধানসভার অভ্যন্তরে সেই লড়াই হবে, রাস্তাতে সেই লড়াই হবে। আবার সরকার যদি কোনো সদর্থক ভূমিকা পালন করেন, আমরা সেই সদর্থক ভূমিকার প্রশংসা করতেও পিছু পা হব না।
1: আগেই জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা, অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়কে উপনেতা এবং ফিরহাদ হাকিমকে চিফ হুইপ হিসেবে ঘোষণা করেছিল। যদিও আজকের ঘটনাক্রমের পর এর আর কোনো মান্যতা রইল না। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। দিল্লির মালভিয়ানগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত হয়েছেন। আগুন লাগার পর দমকলের 8টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। দমকল সূত্রে জানা গেছে বেশ কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে, কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক, তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ঘটনায় শোক প্রকাশ করে জানিয়েছেন, আহতদের তিনি দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, নিহতদের নিকট আত্মীয়দের এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়া হবে, আহতদের প্রত্যেককে 50,000 টাকা করে দেওয়া হবে বলেও তিনি জানান। স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির স্থানীয় প্রশাসনের সঙ্গে উদ্ধার কাজের ব্যাপারে যোগাযোগ রাখছেন। আহতদের সর্বশ্রেষ্ঠ চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আওতায় প্রথম দফায় আজ 28 লক্ষের বেশি আবেদনকারীকে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। এ উপলক্ষে নবান্নে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজের সূচনা হয়। অনুষ্ঠানের প্রতীকীভাবে 5 জন মহিলার হাতে অনুমোদন পত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। আগামী 3 মাস ধরে এই প্রকল্পে নাম নথিভুক্তিকরণ চলবে। পাশাপাশি প্রতি 7 দিন অন্তর নতুন করে কতজনের আবেদন যাচাই হয়েছে সেই তথ্য প্রকাশ করবে সরকার। নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ভুয়ো নাম এবং অযোগ্য প্রাপকদের চিহ্নিত করতেই নতুন করে আবেদনপত্র নেওয়া হয়েছে। যোগ্য ভারতীয় নাগরিকদের প্রত্যেকেই এই প্রকল্পের সুবিধা পাবেন। অনুষ্ঠানে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল জানান, প্রকল্পে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে প্রাপকদের তালিকা ব্লক, পঞ্চায়েত এমনকি প্রয়োজন হলে বুথ ভিত্তিক স্তরেও প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির চেয়ারম্যান রবি লামিছেনের সঙ্গে বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারতের প্রতিবেশী প্রথম নীতির আওতায় নেপাল একটি অগ্রাধিকারপ্রাপ্ত অংশীদারী রাষ্ট্র। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বিশেষ ও বহুমুখী সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ভারত নেপালের নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। জাতীয় মানবাধিকার কমিশন উত্তরপ্রদেশের ঝাঁসিতে ওড়িশার এক আদিবাসী মেয়েকে পাচার, বিক্রি এবং যৌন নিপীড়ন করার খবরের প্রেক্ষিতে ওড়িশা ও উত্তরপ্রদেশ পুলিশের মহানির্দেশক এবং ঢেঙ্কানালের জেলাশাসককে নোটিশ পাঠিয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনের উপর ভিত্তি করে মানবাধিকার কমিশনের 2 সপ্তাহের মধ্যেই এই বিস্তারিত রিপোর্ট তলব করেছে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক পরিচালিত ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অব ইন্ডিয়া NFDC, NFAI কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের সমস্ত পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র সফলভাবে 4K রেজলিউশনে পুনরুদ্ধার করেছে। ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দে অসলো ক্লাসিক দাবায় 8ম রাউন্ডে বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছেন। একই প্রতিযোগিতায় এই নিয়ে দ্বিতীয়বার কার্লসেন প্রজ্ঞানন্দের কাছে পরাজিত হলেন। উল্লেখ্য, কার্লসেন ক্লাসিক্যাল দাবায় মোট 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। ব্যাডমিন্টনে ভারতের আয়ুষ শেঠি চীনের ওয়েং হং ইয়াংকে 8-21, 22-20, 21-15 হারিয়ে ইন্দোনেশিয়া ওপেন সুপার 1000-এর দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা DK শিবকুমার আজ 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। আজকের বিশেষ বিশেষ খবর হল, নতুন দিল্লিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দ্রুত বিকাশশীল রাজ্য হিসেবে আসামের সাফল্য তথা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রণালয়ের আসামের মুগা শিল্পের উত্তরণের জন্য প্রণালীবদ্ধভাবে কাজ অব্যাহত রেখেছে বলে কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘের

রিটার প্রকাশ। অভিন্ন দেওয়ানি বিধি সম্পর্কে জনসাধারণকে অবগত করার লক্ষ্যে শিলচর ও হাইলাকান্দি সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপির সাংবাদিক সম্মেলন এবং শিলংয়ে আগামীকাল উত্তর পূর্ব পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশন। এবারে বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। দ্বিতীয়বারের জন্য দায়িত্বভার গ্রহণ করার পর ড শর্মা আসামের উন্নয়নের যাত্রা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবগত করেন। দেশের দ্রুততম বিকাশশীল রাজ্যসমূহের অন্যতম হিসেবে আসামের লাভ করা সাফল্য এবং আগামী দিনে এই যাত্রা আরও শক্তিশালী করার নীতি নিয়ে তিনি রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন। এর আগে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে গুয়াহাটিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে বলে তাকে অবগত করেন। ড শর্মা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে রাজ্যের শিক্ষার পরিকাঠামো শক্তিশালী করা এবং আসামকে উত্তর পূর্বাঞ্চলের প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রয়াস সম্পর্কে আলোচনা করেন। সামাজিক মাধ্যমের এক্স হ্যান্ডেলে বিষয়টি উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, আইআইএম এর প্রস্তাবিত ক্যাম্পাস সম্পর্কেও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তিনি আলোচনা করেছেন। মুখ্যমন্ত্রী শ্রী প্রধানকে রাজ্যের শিক্ষা পরিকাঠামোর উন্নয়নের ক্ষেত্রে সহায়তা করার জন্য ধন্যবাদ জানান। প্রস্তাবিত আইআইএম আসামকে উত্তর পূর্ব ভারতের শিক্ষা গবেষণা এবং বিদ্যায়তনী কেন্দ্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করবে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়াও এই প্রতিষ্ঠানটি স্থাপনের ফলে ব্যবস্থাপনা শিক্ষা দক্ষতা বিকাশ ইত্যাদি ক্ষেত্রের উন্নতি সাধন হবে বলেও মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। ড শর্মা কেন্দ্রীয় জাতীয় সড়ক বিভাগের মন্ত্রী নীতিন গাডকারির সঙ্গে সাক্ষাৎ করে তার সঙ্গে সড়ক পরিবহনের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন। তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র প্রসাদের সঙ্গেও আলোচনায় মিলিত হন। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রণালয় আসামের মুগা শিল্পের উত্তরণের জন্য প্রণালীবদ্ধভাবে কাজ অব্যাহত রেখেছে বলে কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা প্রকাশ করেছেন। আসামের বাচকবনিয়া মুগা শিল্পের প্রসার এবং বিকাশের জন্য 400 কোটিরও বেশি টাকা ব্যয় সাপেক্ষে গতকাল সূচনা করা অভিযান সম্পর্কে নতুন দিল্লিতে আজ একটি সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী একথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যভার গ্রহণ করার পর গত 12 বছরে মুগার উৎপাদন 10,000 মেট্রিক টন বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, মুগার সঙ্গে যুক্ত কৃষকদের একত্রিত করে এই ক্ষেত্রটির উত্তরণের জন্য উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রণালয় এবং আসাম সরকারের যৌথ প্রচেষ্টায় আরম্ভ করা এই প্রকল্পে রাজ্য সরকার 46 কোটি টাকা বিনিয়োগ করবে এবং কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রণালয় তথা কেন্দ্রীয় রেশম পর্ষদ 55 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করবে। আগামী 33 মাসের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে বলে কেন্দ্রীয় মন্ত্রী সাংবাদিকদের জানান। তিনি বলেন, আসামের বার্ষিক মুগা উৎসব আয়োজন করা হবে এবং ঢকুয়াখানা ও লক্ষিমপুরে রেশম পর্যটন উদ্যান স্থাপন করা হবে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসইর প্রকাশ করা তথ্য অনুযায়ী দেশের প্রায় 40,000 শিক্ষার্থী তাদের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছে এবং কোন ধরনের অসুবিধা ছাড়াই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করেছে। সিবিএসই গতকাল এর আওতাধীন 10ম ও 12ম শ্রেণীর ছাত্রছাত্রীদের উত্তরপত্রের স্ক্যানড কপি পুনর্মূল্যায়ন করার জন্য লাইভ পোর্টাল চালু করে। আগামী 6 জুন পর্যন্ত এই পোর্টাল খোলা থাকবে বলে সিবিএসইর পক্ষ থেকে জানানো হয়েছে। পর্ষদ এক বিবৃতিতে বলেছে, উত্তরপত্রের স্ক্যানড কপি লাভ করা শিক্ষার্থীরা এই সুবিধা লাভ করবে। নিরাপত্তাজনিত কারণে আধার প্রত্যয়িতকরণের ব্যবস্থাও এই সুবিধায় সংযুক্ত করা হয়েছে। আধার নম্বর না থাকা শিক্ষার্থীরা বাবা মা, অভিভাবক অথবা নিকট আত্মীয়ের আধার নম্বর ব্যবহার করতে পারবে। সিবিএসই সূত্রে জানানো হয়েছে, প্রতিটি উত্তরপত্রের মূল্যায়ন বাবদ ছাত্রছাত্রীদের 100 টাকা করে এবং প্রতিটি প্রশ্নের মূল্যায়নের জন্য 25 টাকা করে দিতে হবে। এই মাশুল অনলাইনে ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা নেট ব্যাংকিং এর মাধ্যমে দেওয়া যাবে। এর জন্য সিবিএসই প্রকাশ করা ভিডিও দেখে এই ব্যবস্থা সম্পর্কে সবিশেষ জানার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, পর্ষদের পরীক্ষায় প্রাপ্ত নম্বরে অসন্তুষ্ট ছাত্রছাত্রীদেরকে তাদের উত্তরপত্র পুনরায় পরীক্ষা করার সুযোগ প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত 26 মে অনলাইন পোর্টাল লাইভ হবে বলে ঘোষণা করেছিল। তবে কিছু প্রযুক্তিগত সমস্যার জন্য এই সময়সীমা 1 জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল, তবে গতকাল পোর্টালটি চালু করা সম্ভব হয়েছে।
অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে জনমনে সৃষ্টি হওয়া বিভ্রান্তি দূর করতে এবং আইনের প্রকৃত উদ্দেশ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরতে আজ রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। আজ শিলচরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলের হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস, কাছাড় জেলা সভাপতি রূপম সাহা, সাধারণ সম্পাদক অমিতাভ রায়, গোপাল রায় প্রমুখ উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে বিধায়ক ডক্টর দাস জানান, নবগঠিত আসাম বিধানসভার শপথ গ্রহণের পর

সরকারের প্রথম অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ করা হয়েছে। ডক্টর দাস আরও জানান যে অভিন্ন দেওয়ানি বিধি বিলের প্রথম খণ্ডে বহুবিবাহ, তালাক প্রথা এবং লাভ জিহাদ সংক্রান্ত বিধান ও শাস্তির বিষয় অন্তর্ভুক্ত রয়েছে এবং দ্বিতীয় খণ্ডে সম্পত্তির অধিকার, তৃতীয় খণ্ডে লিভ ইন সম্পর্কের আইনি স্বীকৃতির ঔচিত্য এবং চতুর্থ খণ্ডে ভবিষ্যতে আইনের ত্রুটি বিচ্যুতি সংশোধনের বিধান রাখা হয়েছে। সাংবাদিক সম্মেলনে জেলা বিজেপি সভাপতি রূপম সাহা জানান যে মহিলাদের কল্যাণ, সম্পত্তির অধিকার এবং মহিলাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এই আইন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। এদিকে ভারতীয় জনতা পার্টির হাইলাকান্দি জেলা শাখার উদ্যোগে আজ অভিন্ন দেওয়ানি বিধির বিভিন্ন দিক নিয়ে অবগত করানোর উদ্দেশ্যে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বক্তব্য রাখতে গিয়ে শিলচরের বিধায়ক ডাক্তার রাজদীপ রায় জানান যে এই আইন আসামের সব নাগরিকের জন্য সমান দেওয়ানি বিধি নিশ্চিত করার লক্ষ্যে প্রদান করা হয়েছে। ডাক্তার রায় বিশেষভাবে বহুবিবাহ, লিভ ইন রিলেশনশিপ, উত্তরাধিকার এবং পারিবারিক আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সাংবাদিক সম্মেলনে বিজেপির জেলা সভাপতি কল্যাণ গোস্বামী, হাইলাকান্দি পৌরসভার সভাপতি মানব চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_ শিলচরের মাধ্যমেও শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। উত্তর পূর্ব পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশন আগামীকাল মেঘালয়ের রাজধানী শিলংয়ে অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও উত্তর পূর্ব পরিষদের অধ্যক্ষ অমিত শাহের পৌরোহিত্যে অনুষ্ঠেয় এই বৈঠকে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ক্ষেত্রসমূহের উন্নয়নের জন্য গঠন করা মুখ্যমন্ত্রী উচ্চ পর্যায়ের কর্মবাহিনীর লাভ করা অগ্রগতির বিষয়ে আলোচনা করা হবে। অধিবেশনে পর্যটন, কৃষি এবং উদ্যান শস্য, বিনিয়োগের প্রসার, অর্থনৈতিক করিডোরের উন্নয়ন, পরিকাঠামো এবং যোগাযোগ ও হস্ততাঁত হস্তশিল্প সম্পর্কে পেপার প্রেজেন্ট করা হবে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান মিজোরামের জনসাধারণকে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় অবদান যোগিয়ে 2047 সালের বিকশিত ভারতের সক্রিয় অংশীদার হবার আহ্বান জানিয়েছেন। গতকাল মিজোরামে আসা মন্ত্রী ডক্টর মুরুগান রাজ্যের লিংপুই বিমানবন্দরে অবতরণ করার পর কলাশিব জেলার সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হন। তিনি আধিকারিকদের কেন্দ্রীয় রাজ্য সরকারের প্রকল্পগুলি সঠিকভাবে রূপায়ণ করে দেশকে বিকশিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণের আহ্বান জানান। ডক্টর মুরুগান মিজোরামের মহিলা সবলীকরণ এবং ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নের প্রশংসা করেন। তিনি একই সঙ্গে ভৈরবী ও সাইরাং সংযোগী নতুন রেলপথ রাজ্যের উন্নয়নকে অন্য মাত্রা প্রদান করবে বলে আশা প্রকাশ করেছেন। মিজোরামের প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করে ডক্টর মুরুগান বলেন যে দেশের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র নির্মাতারা মিজোরামকে তাদের চলচ্চিত্রের দৃশ্যায়নের উত্তম স্থান হিসেবে বাছাই করতে পারেন। তার এই সফরকালে মন্ত্রী রাজ্যের একটি পিএমসি বিদ্যালয় এবং একটি আঞ্চলিক ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন। আজ বিশ্ব বাইসাইকেল দিবস। পরিবেশ সুরক্ষা এবং স্বাস্থ্য রক্ষার অন্যতম মাধ্যম হিসেবে সাইকেলের ব্যবহার তথা ব্যয়সাধ্য, সহজ, নির্ভরযোগ্য এবং পরিবেশ অনুকূল পরিবেশের মাধ্যম হিসেবে সাইকেল চালানোর প্রতি সচেতনতা সৃষ্টি করতে প্রতিবছর তেসরা জুন এই দিবস পালন করা হয়। এবারের এই দিবসের মূল বিষয় হচ্ছে সবুজ ভবিষ্যতের জন্য সাইকেল চালান, কার্বন নির্গমন রোধ করা, যানজট দূর করা এবং সুস্থ তথা বহনযোগ্য নগর জীবন সৃষ্টির ক্ষেত্রে সাইকেলের বিশেষ গুরুত্ব রয়েছে। কেন্দ্রীয় যুব পরিক্রমা এবং ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া দেশের যুব প্রজন্মকে সাইকেল চালাতে এবং সুস্থ, সবল তথা সবুজ রাষ্ট্র গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে এক বার্তায় শারীরিক সক্রিয়তা এবং সুস্বাস্থ্যের জন্য সাইকেল মহ ঔষধ বলে উল্লেখ করেছেন। তিনি প্রকৃতির সঙ্গে সহাবস্থান এবং নিজেকে সুস্থ রাখার স্বার্থে সবাইকে সাইকেল চালানোর অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। শ্রীভূমির মাই ভারত শাখার উদ্যোগে এবং নেতাজি স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় শ্রীভূমির সেটেলমেন্ট রোডের শ্যামসুন্দর বিদ্যামন্দির হাইস্কুলে আজ বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরজিন্দু রায়ের পৌরোহিত্যে আয়োজিত সভায় জেলা যুব কল্যাণ আধিকারিক গৌরব পান্থী বিশ্ব সাইকেল দিবস পালনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি। নতুন দিল্লিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দ্রুত বিকাশশীল রাজ্য হিসেবে আসামের সাফল্য তথা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রণালয় আসামের মুগা শিল্পের উত্তরণের জন্য প্রণালীবদ্ধভাবে কাজ অব্যাহত রেখেছে বলে কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটার প্রকাশ। অভিন্ন দেওয়ানি বিধি সম্পর্কে

0: জনসাধারণকে অবগত করার লক্ষ্যে শিলচর ও হাইলাকান্দি সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপির সাংবাদিক সম্মেলন এবং শিলং এ আগামীকাল উত্তর পূর্ব পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশন। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী শিলচর আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বন্দনা সকাল 6:10, খেতে খামারে সকাল 6:30, অনিমেষ দেবের পরিবেশনায় লোকগীতি সকাল 6:35 ও দুপুর 1:40, বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানের অবহিত পরে শুনবেন বিভিন্ন শিল্পীর পরিবেশনায় লোকগীতি। সুপ্রভাত সকাল 7:05, দেশবন্দনা সকাল 7:20, রবীন্দ্রসঙ্গীতের শিল্পী মনীষা মুরলী নায়ার সকাল 7:40 ও দুপুর 1:00, তাপস রায়ের কণ্ঠে নজরুল গীতি সকাল 8:40 ও দুপুর 2:45, হিন্দি ছবির গান সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15, ভুলে বিশ্রে সকাল 9:15, সকাল 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে ওস্তাদ সুলতান খাঁর সারেঙ্গি বাদন, বাংলা ছবির গান বেলা 10:00, বেলা 11:00 আধুনিক গানের শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায় ও দ্বিজেন মুখোপাধ্যায়, দুপুর 1:15 শিল্পী জয়শ্রী গুপ্ত, বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন চৈতালি ধর, বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান বেলা 12:30, দুপুর 2:00 ইন্দ্রজিৎ দাসের পরিবেশনায় দোতারা বাদন, ভজনের শিল্পী পণ্ডিত দীননাথ মিশ্র ও পুষ্প পগধারে দুপুর 2:30, বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, সন্ধ্যে 6:15 যুববাণী, চাষাবাদের কথা সন্ধ্যে 6:45, রাত 8:00 খেলার জগৎ, তনিমা ঠাকুরের কণ্ঠে শুনবেন ঠুমরি রাত 8:30, দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15, রাত 9:30 অনুষ্ঠান সৃজন, রাত 10:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন বিদুষী মণিমঞ্জুষা মজুমদারের কণ্ঠে। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। মাস্ক পরুন, আপনার হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিরাপত্তার জন্য 2 গজ দূরত্ব বজায় রাখুন, কোভিড সংক্রান্ত সরকারি নীতি নির্দেশিকাগুলো মেনে চলুন, সতর্ক থাকুন, সচেতন থাকুন, জনস্বার্থে প্রচারিত। ঘোষণা, স্বাস্থ্য সচেতনতার নতুন উদ্যোগ নিয়ে আকাশবাণী শিলচরে শুরু হতে চলেছে একটি ফোন ইন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে থাকবেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা। আগামী 6 জুন শনিবার বেলা 10:00 থেকে 11:00 পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তি নাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন 2627779 এই নম্বরে। আকাশবাণী শিলচর প্রতিকার অনুষ্ঠানে এখন শুনবেন মরণরে তুহু মম শ্যাম সমান, এই শীর্ষকে বলছেন সুমিত্রা দত্ত।
2: মরণরে তুহু মম শ্যাম সমান ভানুসিংহের পদাবলীর একটি গানের প্রারম্ভিক পংক্তি, শ্রীকৃষ্ণ বিরহে শ্রীরাধার বয়ানে রবীন্দ্রনাথের ভাবব্যঞ্জনা। রবীন্দ্রনাথের বয়স তখন সবে 15, এই কিশোরকালেই তার এমন প্রগাঢ় মৃত্যু অনুভূতি।

অথচ এই সময়ের মধ্যে তার একমাত্র মৃত্যু দর্শন ছিল মায়ের মৃত্যু, যার কোনো স্থায়ী ছাপ ছিল না তাঁর মনে, লিখেছিলেন রবীন্দ্রনাথ স্বয়ং। নতুন বৌঠান কাদম্বরী দেবীর মৃত্যুর অভিঘাতই তাঁর প্রথম মৃত্যু অনুভব, যার অনুরণন আছে প্রভাত সঙ্গীত, পুষ্পাঞ্জলি, সমাপন প্রভৃতি লেখায়। এবং সেখানে মৃত্যু চেতনার এক নতুন অনুভব আমরা লক্ষ্য করি এক বৃহতের প্রেক্ষিতে। তারপর একে একে মৃত্যু মিছিল তার জীবন জুড়ে, আপন হতে আপন, আত্মীয় পরিজন সহ আত্মজ আত্মজা, প্রতিটি মৃত্যু অশ্রুবিন্দুর মালা গেঁথেছে আর তার মৃত্যু চেতনায় এসেছে নতুন রূপান্তর। কাদম্বরীর প্রয়াণ এবং মৃণালিনীর আবির্ভাব প্রায় সমসময়ে, জীবন ও মৃত্যু সহাবস্থান যেন শুরু হল সেখান থেকেই। প্রথম যা ছিল শোক তাই পরে অনিবার্যতার রূপ নিল। করিও কোমল কবি জীবনে মৃণালিনীর আবির্ভাবকাল, তার প্রথম কবিতা প্রাণ। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, জীবন স্পৃহার স্মারক। রবীন্দ্রনাথ মৃত্যুকে জীবনের পটভূমিকায় দেখতে শুরু করলেন। জীবন স্মৃতিতে এই পর্বের প্রেক্ষিতেই তিনি লিখলেন মৃত্যু প্রসঙ্গে, ক্ষতির দিক দিয়ে দেখলে তা শোকের, কিন্তু মুক্তির দিক দিয়ে দেখলে তা শান্তির। লিখলেন, সংসারের বিশ্বব্যাপী অতি বিপুল ভার, জীবন মৃত্যুর হরণ পূরণে আপনাকে আপনি সহজেই নিয়মিত করিয়া চারিদিকে কেবলই প্রবাহিত হইয়া চলিয়াছে। কাদম্বরীর মৃত্যুর প্রাথমিক শোক কাটিয়েই রবীন্দ্রনাথ জীবনের দিকে ফিরে তাকিয়েছেন। রুদ্ধগৃহতে তিনি লিখলেন, এ জগতে অবিশ্রাম জীবনের প্রবাহ মৃত্যুকে হু হু করিয়া ভাসাইয়া লইয়া যায়। আজ দেখো চিতাভস্মের উপর লতা লুটাইয়া পড়ে, ফুল ফুটিয়া ওঠে, প্রকৃতি জননী স্নেহ অবিশ্রাম কাজ করে, আমাদের অশ্রুজল মুছাইয়া দেয়। পৃথিবী মৃত্যুকেও কোলে করিয়া লয়, জীবনকেও কোলে করিয়া রাখে। মৃত্যু জীবনের পরিসমাপ্তি নয়, অনন্ত জীবন প্রবাহের একটি রূপ, বলাকায় তারই প্রতিধ্বনি। এই বহমান মৃত্যুর দুটি ধারা, একটি সহন করা, অন্যটি গ্রহণ করা। মৃত্যু স্রোতের মধ্যে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ বহন বরণ করেছেন দুটি ধারাকেই পরম অবিচলতায়। জীবন মৃত্যুর রূপান্তরকে তিনি স্তনান্তর রূপে দেখেছেন। স্তন হতে কেড়ে নিলে কাঁদে যাবে শিশু, মুহূর্তে আশ্বাস পায় গিয়ে স্তনান্তরে। মৃণালিনীর মৃত্যুর পরে স্মরণ, করিও কোমল থেকে স্মরণ মৃণালিনীর কাল। স্মরণের কবিতাগুচ্ছ বিশ্বের প্রথম পাঁচটি শোকগাথার অন্যতম, মৃত্যু ভাবনায় পরম পরিণতি। তোমারই নয়নে আজ হেরিতেছি সব বেদনা বিশ্বে করি অনুভব, কিংবা তোমার অদৃশ্য হাত হেরি মোর কাজে, যেন এক বেদনাতুর স্পর্শ। আমরা দেখেছি মিল্টনের মৃত্যু চেতনায় রয়েছে এক ভয়ার্ত অন্ধকার। তিনি লিখেছেন, ব্ল্যাক ইট স্টুড অ্যাট নাইট, ফিয়ার্স অ্যাজ টেন ফিউরিজ, টেরেবল অ্যাজ হেল, অ্যান্ড শুক এ ড্রেডফুল ডার্ট, হোয়াট সিমড হিজ হেড। আর রবীন্দ্রনাথের মৃত্যু চেতনা ছিল অনন্তের পথে প্রশান্ত এক পথযাত্রা। মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে সে প্রাণ, সেই তো তোমার প্রাণ। অথবা যখন বলছেন, মরণ বলে আমি তোমার জীবন তরি বাই, যেন এক মহাপ্রেমের বন্ধন। জীবন বধু হবে তোমার নিত্য অধুগতা, মরণ ও গো মরণ তুমি কও আমারে কথা। উপনিষদ সিক্ত ঋদ্ধ রবীন্দ্রনাথের মৃত্যু দর্শনে বৌদ্ধ দর্শনের বিভা। বৌদ্ধ দর্শনেও জীবন মৃত্যু আলাদা অধ্যায় নয়, একই ধারাবাহিকতায় দুটি অধ্যায়, এ ঘর থেকে ও ঘরে যাওয়া। রবীন্দ্রনাথও বলছেন, মৃত্যু সে তো বাসা বাদলের ডাক, এ ঘর থেকে ও ঘরে যাওয়া। বুদ্ধ বলছেন, বন্ধন নয়, পিছুটান নয়, সব মোহ মায়া বন্ধন ছিন্ন করে বিরাটের কাছে আত্মসমর্পণ, অর্থাৎ নির্বাণ। চৈতন্যদেব বলছেন, আমি ধন জন ভোগ চাই না, চাই শুধু অনন্তের সঙ্গে একাত্মে বিলীন হতে, অর্থাৎ মোক্ষ। আর রবীন্দ্রনাথ বলছেন, আমি চাই সেইখানে মিলাইতে প্রাণ, যে সমুদ্রে আছে আর নাই পূর্ণ হয়ে রয়েছে সমান। পলাতকা মৃত্যুর গভীর তন্ময়তা নিয়ে লেখা, তারই শেষ কবিতা এটি, আছে আর নাইয়ের তত্ত্ব। এই আছে আর নাইকে মিলিয়ে দিয়েছেন রবীন্দ্রনাথ।

এই তার জীবন মৃত্যুর তত্ত্ব দর্শন। প্রবহমান জীবন এবং নিরবধি মৃত্যুর মধ্যে রবীন্দ্রনাথের পূর্ণ কুম্ভ জীবন দর্শন। রবীন্দ্রনাথের সকল শোক দুঃখ বেদনা ছিল অসহ্যম্পস্যা, কঠিনতম দুঃখকেও তিনি ভাগ করে নেননি। বলেছেন, সব লোকের সামনে নিজের গভীরতম দুঃখকে ক্ষুদ্র করতে লজ্জাবোধ হয়, তাই ব্যক্তিগত শোককে রাজপথে শোভাযাত্রায় আনেননি কখনো। কিন্তু বারে বারেই তিনি আশ্রয় নিয়েছেন কবিতার কোলে। প্রিয়তম সন্তান সমীর মৃত্যুর পর সান্ত্বনাপত্রের উত্তরে লিখেছেন, ঈশ্বর আমাকে বেদনা দিয়েছেন, কিন্তু আমাকে তো পরিত্যাগ করেন নাই। তিনি হরণও করিয়াছেন, পূরণও করিবেন। আমি শোক করিব না, তোমরাও আমার জন্য শোক করিও না। আপাত স্থিতপ্রজ্ঞ এই রবীন্দ্রনাথ এই প্রিয়তম সন্তানটির মৃত্যুর পরে লিখলেন শিশুর কবিতাগুচ্ছ। লিখলেন কবিতা, বিজু যখন চলে গেল মরণ পরের দেশে, বাপের বাহুবন্ধন কেটে মনে হল আমার ঘরের সকাল যেন মরেছে বুক ফেটে। সৈয়দ মুস্তফা আলী লিখছেন, সমী আমাদের পুত্র নয়, কিন্তু এই কবিতাটি পড়ে বুক ফাটা অনুভব হয়েছে তাঁরও। বলেছেন, কবিতাটি আমি একবারই পড়েছি, আর পড়তে পারিনি। অন্তঃসলীলা বুক ফাটা আর্তনাদ স্ফুট হয়েছে এই কবিতায়। সমীর চিরবিদায় দিয়ে ফিরে আসার পথে কবি দেখলেন জ্যোৎস্না ঝরে পড়ছে। কবির মনে হল কোথাও তো কিছু কম পড়ে নাই, চরম শূন্যতার মধ্যে পরম পূর্ণতাকে তিনি যেন দেখতে পেলেন। হয়তোবা অস্ফুটে উচ্চারণ করলেন, যাও হে অনন্ত ধামে মোহ মায়া পাশরি, দুঃখ আঁধার যেথা কিছুই নাহি। যাও রে অনন্ত ধামে জ্যোতির্ময় আলোয়ে, শুভ্র সেই চির বিমল পুণ্য কিরণে। যাও যেথা দানব্রত সত্যব্রত পুণ্যবান, যাও বৎস যাও সেই দেব সদনে। আসলে রবীন্দ্রনাথ ব্যক্তিগত শোককে যেমনভাবে গ্রহণ করেছিলেন, মানুষের তা অসাধ্য কাজ। তাই তিনিই বলতে পারেন, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। বলতে পারেন, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে, যে সহজ কাজ যায় না করা সহজে। মৃত্যু তাঁর সামনে এসে দাঁড়িয়েছে বারবার, হাত পেতে তুলে নিয়েছে প্রিয় পরিজনদের। সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যুর পরে তিনি লিখলেন, যে খেয়ার কর্ণধার তোমায় নিয়ে যায় সিন্ধু পারে আষাঢ়ের সজল ছায়ায়, তার সাথে বারে বারে হয়েছে আমার চেনা। পরবর্তীতে এই চিরচেনা কিন্তু তখনও অচেনা মৃত্যুকে তিনি প্রথম চিনে নিলেন মাত্র 15 বৎসর বয়সে মোহন মূরতি শ্যামরূপে। কেমন করে, কেমন করে সেই দেব সদনকে চিনে নিলেন সদ্য যুবা রবীন্দ্রনাথ? কখন মৃত্যু উপস্থিত হল তাঁর কাছে অর্থপূর্ণ দোতনায়? জীবনে যা প্রতিদিন ছিল মিথ্যা অর্থহীন ছিন্ন ছড়াছড়ি, মৃত্যুকে ভরিয়া সাজি তাঁরে গাঁথিয়াছে আছি অর্থপূর্ণ করি। আসলে রবীন্দ্রনাথ কোনো ব্যক্তিবিশেষ নন, কোনো দেশজ কালজ নন, তিনি বিশ্বধাতার যজ্ঞশালার এক মহিমময় অনন্য দর্শন। ভূধরে সাগরে বিজন নগরে তিনি এক ও অনন্য। তিনি আমাদের সীমাহীন ক্ষতির মধ্যে চেতনা মুক্তির আলো। একে একে অসংখ্য প্রিয়জনের মৃত্যু তার জীবন পরিক্রমায়, তবু তিনি বলেন, বলো না সে নাই। কারণ তিনি জানেন, ন হন্যতে হন্যমানে শরীরে, এই বহমন জীবনধারার মধ্যে দাঁড়িয়ে তিনি উচ্চারণ করেন, নতুন নামে ডাকবে মোরে বাঁধবে নতুন বাহুডোরে, আসব যাব চিরচেনা সেই আমি। কখনো বা বলছেন, তখন কে বলে গো এই প্রভাতে নেই আমি? অস্তিত্বের এই ধ্বনিই তো অনুরণিত হতে দেখি, হে পূর্ণ তব চরণেরও কাছে যাহা কিছু সব আছে আছে আছে। তাঁর এই মৃত্যু ভাবনায় স্নাত হয়ে অভয় মন্ত্রে দীক্ষিত হয়ে আমিও আজ নির্দ্বিধায় উচ্চারণ করতে পারি নির্ভয়ে। মৃত্যু যেদিন বলবে, জাগো ভোর হয়েছে তোমার রাতি, নিবিয়ে দেব আমার ঘরের চন্দ্র সূর্য দুটি বাতি, আমরা দোহে ঘেঁষাঘেঁষি চিরকালের প্রতিবেশী, বন্ধুভাবে কণ্ঠে সেমুর জড়িয়ে দেবে বাহুপাশ, বিদায় কালে অদৃষ্টেরে করব মোরা পরিহাস। কারণ আমরা যে তাঁর কাছে থেকেই জেনে গেছি, জীবন ও মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ নারায়ে।

0: সম্মুখে শান্তি পারাবারের সন্ধান দিয়েছেন তিনি আমাদের। আমরা যে জেনে গেছি মরণ রে তুহ মম শ্যাম সমান।
1: কথিকার অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন মরণ রে তুহ মম শ্যাম সমান, এই শীর্ষকে বললেন সুমিত্রা দত্ত।

আকাশবাণী শিলচর। উপশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন টপ্পা, সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

0: উপশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ টপ্পা শুনলেন সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।
1: কিরে সমীর, আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন? শরীর গতি ঠিক আছে তো?
2: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
1: আরে এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে। তুই কি আজকাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
2: হঠাৎ এই কথা কেন বলছিস?
1: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে, নাম ডাক্তারের দরবারে।
2: তাই নাকি? কি হবে সেখানে?
1: এখানে অভিজ্ঞ সব ডাক্তারবাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি কথা বলবেন, একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।
2: বাহ, এ তো দারুণ খবর দিলি, আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি। এখন থেকে তবে নিয়মিত কান পাততে হবে।
3: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন? তাহলে সঠিক ও নির্ভরযোগ্য উপায় জানতে আজই টিউন করুন আকাশবাণী শিলচর। সুস্থ থাকার সব প্রশ্নের উত্তর নিয়ে আকাশবাণীর শ্রোতাদের জন্য হাজির থাকছে একটি বিশেষ অনুষ্ঠান, ডাক্তারের দরবারে।
0: আকাশবাণী শিলচর লঘুচন্দ্র সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ এখন শুনবেন তীর্থলাল দাসের দোতারা বাদন।

লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ তীর্থলাল দাসের দোতারা বাদন শুনলেন। আকাশবাণী শিলচর, একটু পরে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ শুনবেন।

গীতাঞ্জলি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানে এবারের শিল্পী রেজওয়ানা চৌধুরী, বন্যা।

গীতাঞ্জলি অনুষ্ঠানে এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। গীতাঞ্জলি অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন ওস্তাদ বাহাদুর খাঁর শরৎবাদন, রাগ পুরিয়া থানেশ্রী।

শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ ওস্তাদ বাহাদুর খাঁর শরৎবাদন শুনলেন। আকাশবাণী শিলচর, আমাদের দ্বিতীয় অধিবেশনের আজ